আকাশবাণী শিলচর। আজ 2 আষাঢ় 1948 শতাব্দ, 8 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 23 জুন 2026 খ্রিস্টাব্দ, আজ মঙ্গলবার। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অমৃতবাণী। এতে আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের রচনা থেকে পাঠ শুনবেন।
1: মৃত্যু ভয়ে ভীত লোক যার প্রতিরোধের ক্ষমতাই নেই তাকে অহিংসা শেখানো যায় না। অসহায় ইঁদুর অহিংস নয়, কেননা সে সর্বদা বিড়ালের ভক্ষ্য। সে তার হন্ত্রীকে পাললে খুশি মনে হত্যা করে, কিন্তু সে সর্বদা পালাতে চায়। তাকে আমরা কাপুরুষ বলতে পারি না, কেননা প্রকৃতি তাকে ওইরকম ব্যবহারের জন্য ওইভাবেই গড়েছে। কিন্তু মানুষ যদি বিপদে পড়ে ইঁদুরের মতো ব্যবহার করে, তাহলে তাকে সঙ্গতভাবেই কাপুরুষ বলা হয়। সে তাহার অন্তরে হিংসা ও ঘৃণা পোষণ করে এবং নিজেদের আহত হবার সম্ভাবনা না থাকলে তার শত্রুকে সে মেরে ফেলতেই প্রস্তুত। অহিংসা তার কাছে অজ্ঞাত এবং এ সম্বন্ধে তার কাছে বক্তৃতা দেওয়া নিষ্ফল। সাহস তার প্রকৃতি বিরুদ্ধ। তাকে অহিংসা বোঝাবার আগে যে আক্রমণকারী তাকে ধ্বংস করতে যাচ্ছে, তার সামনে দৃঢ় পদে দাঁড়াতে এবং প্রয়োজন হলে মৃত্যু বরণ করতে শেখাতে হবে। যদিও আমি কাউকে প্রতিশোধ নিতে সত্য সত্যই সাহায্য করব না, তবু আমি কাপুরুষকে তথাকথিত অহিংসার আশ্রয় নিতে দেব না।

অহিংসা কি বস্তু তা না জেনে অনেকে সত্যি সত্যি বিশ্বাস করে যে প্রতিরোধ করার থেকে পালিয়ে যাওয়া ভালো, বিশেষ করে যদি প্রাণের ভয় থাকে। অহিংসার শিক্ষক হিসেবে এরকম অপবিত্র বিশ্বাসের বিরুদ্ধে আমার যতদূর সম্ভব সাবধান থাকতে হবে। মানুষের আয়ত্তে অহিংসার থেকে বড় অস্ত্র আর কিছুই নেই। মানুষের বুদ্ধিতে যত শক্তিশালী বিধ্বংসী অস্ত্র বেরিয়েছে, অহিংসার শক্তি তাদের চেয়ে অনেক বেশি। ধ্বংস করা মানবিক রীতি নয়, প্রয়োজন হলে ভাইয়ের হাতে মৃত্যু বরণ করে তাকে মেরে নয়, মানুষের মুক্ত জীবনের অধিকারী হতে হয়। যে কোনো কারণেই হোক না কেন, মানুষকে হত্যা বা আঘাত করা মানবতার বিরুদ্ধে অপরাধ। লোকে যতই দুর্বল হোক তার পক্ষে পালানো লজ্জার কথা। সে নিজের মত পরিত্যাগ করবে না এবং নিজ স্থানেই মৃত্যু বরণ করবে, এই হল অহিংস বীরত্ব। যে যতই দুর্বল হোক, যেটুকু শক্তি তার আছে তাই প্রয়োগ করে তার প্রতিপক্ষকে সে আঘাত করবে এবং প্রতিপক্ষকে হারাবার চেষ্টায় সে মরবে, এও বীরত্ব কিন্তু অহিংসা নয়। যখন কোনো লোকের বিপদের সম্মুখীন হওয়া কর্তব্য, তখন যদি সে পালায় তবে কাপুরুষতা হবে। প্রথম ক্ষেত্রে মানুষের মনে প্রেম ও করুণা বজায় থাকবে, দ্বিতীয় বা তৃতীয় ক্ষেত্রে বিতৃষ্ণা, অবিশ্বাস ও ভয় থেকে যাবে। অহিংসা নীতি দুর্বল ও কাপুরুষের জন্য নয়, এটা বীর ও শক্তিমান পুরুষের উদ্দেশ্যে উপস্থাপিত। বীরত্বম পুরুষ অন্যকে হত্যা না করে নিজে নিহত হবার সাহস রাখে, আর সে যে হত্যা বা আঘাত করা থেকে বিরত থাকে তা এই জ্ঞানে যে আঘাত হানা ঠিক নয়। কারোর যদি সাহস না থাকে, আমি চাই সে মেরে মরার বিদ্যাটাই শিখুক, বিপদ দেখে পালিয়ে যাওয়ার থেকে তা ভালো। কেননা শেষের ক্রিয়ায় পালিয়ে যাওয়া সত্ত্বেও সে মানসিক হিংসায় অপরাধী। সে পালায় কেননা মরতে গিয়ে নিজে মরার সম্ভাবনার ঝুঁকি নেবার তার সাহস নেই। ঐহিক জীবন সম্বন্ধে খুব ভালো ধারণা থাকলেও মানতে হয় যে এই ধারণা সম্পূর্ণ নয়। আমাদের সর্বদা আদর্শ ও সম্ভাব্যের মধ্যে আপোষ করে চলতে হয়। ঈশ্বরের রাজ্যে কিন্তু কোনো আপোষ নেই, তা সম্ভাব্যতা দিয়ে সীমাবদ্ধ নয়। কিন্তু পৃথিবীতে নির্মম প্রাকৃতিক নিয়মাবলী রয়েছে, মানুষের আবেগ রয়েছে, তারই ভিত্তিতে আমাদের সুবিন্যস্ত জগৎ তৈরি করতে হবে। জগৎ সম্পূর্ণতার স্বাভাবিক আবাসস্থল নয়, এখানে আকস্মিকতা ও ভ্রান্তির রাজত্ব। যা ভালো মহৎ তা প্রায় অব্যক্ত থেকে যায়, যা বিকৃত ও অসঙ্গত তাই প্রাধান্য লাভ করে। এই অন্ধকারের মাথার উপর আধ্যাত্মিক জগৎ দীপ্যমান জ্যোতিতে বিরাজিত। দুঃখ কষ্ট ও সংকটের মধ্য দিয়ে আদর্শ বাস্তবে রূপায়িত হয়। যখন আমরা বাস্তব ঘটনার সম্মুখীন হই, তখন কতখানি অমঙ্গল বর্জন করবে সে সমস্যা থাকে না, প্রশ্ন ওঠে, বার্ক যা সুন্দরভাবে বলেছেন, কতখানি অমঙ্গল আমরা মেনে নেব।

অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটি গিয়েছেন মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে

কৃষক বন্ধুরা, কাগজি লেবু তার সুন্দর চেহারা এবং আনন্দদায়ক গন্ধ এবং চমৎকার খাদ্যগুণের জন্য অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও কাগজি লেবু মানবদেহের বিভিন্ন রোগ নিরাময়ও বিশেষভাবে উপকারী, বিশেষ করে গ্রহণী রোগ, শিশুদের বিভিন্ন চর্মরোগ, যকৃতের রোগ, শরীরের মেদবৃদ্ধিজনিত সমস্যায় কাগজি লেবু চমৎকার ফল দেয়। কাগজি লেবুর গাছগুলো ঝোপাকৃতি। এই গাছ সাধারণত 5 থেকে 10 ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। এই গাছের ডালে মাঝারি রকমের ধারালো কাঁটা রয়েছে। কাগজি লেবুর পাতা ও ফল ঘন সবুজ রঙের এবং প্রায় গোলাকার হয়। পাকলে ফলগুলি হলদেটে রং ধারণ করে। ফলগুলি রসালো ও টক স্বাদ বিশিষ্ট। ফুল এবং ফলগুলো সুগন্ধযুক্ত। কৃষক বন্ধুরা, কাগজি লেবু প্রায় সব রকমের মাটিতেই চাষ করা যায়। যদিও পলিযুক্ত হালকা দোআঁশ মাটি কাগজি লেবু চাষের পক্ষে বিশেষ উপযোগী। সমতল অথবা টিলা এই দুরকম মাটিতেই এর চাষ সম্ভব। যে কোনো ঋতুতেই এই লেবু চাষ করা যায়। তবে আমাদের এইসব অঞ্চলে বৈশাখ থেকে ভাদ্র মাসের মধ্যেই এর চাষ করার উপযুক্ত সময়। কৃষক বন্ধুরা, একটি পেন্সিল আকৃতির ডাল, যে ডালে ফল হয়েছে সেরকম ডাল যথানিয়মে কলম করার পর বিঘাপ্রতি এ ধরনের 60টি কলমের সঞ্জীবিত চারা রোপণ করা প্রয়োজন। কলম করা চারা রোপণের ক্ষেত্রে চারাতে শিকড় গজিয়েছে কিনা তা আগে নিশ্চিত করতে হবে। রোপণ করার সময় দূরত্ব বজায় রাখতে হবে। গাছ থেকে গাছ 1 মিটার এবং সারি থেকে সারি 1.5 মিটার। কাগজি লেবু চাষে সার প্রয়োগ অতি গুরুত্বপূর্ণ বিষয়। পরিমিত খাদ্যের অভাবে গাছে নানা ধরনের জটিল রোগ দেখা দিতে পারে। তাই প্রয়োজন অনুসারে কাগজি লেবু গাছে সার প্রয়োগ করা প্রয়োজন। 1 বছর বয়সের রোপণ করা চারার ক্ষেত্রে 5 কেজি জৈব সার, ইউরিয়া 350 গ্রাম, একক সুপারফসফেট 600 গ্রাম, মিউরেট অফ পটাশ 250 গ্রাম প্রয়োগ করতে হবে। যদি চারার বয়স 2 বছর হয়ে যায় তবে 10 কেজি জৈব পচন সার এবং সঙ্গে 700 গ্রাম মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে। কাগজি লেবুর 3 বছর বয়সের গাছের বেলায় 150 কেজি জৈব পচন সার, ইউরিয়া 105 গ্রাম, একক সুপারফসফেট 180 গ্রাম, মিউরেট অফ পটাশ 700 গ্রাম প্রয়োগ করতে হবে। যদি গাছ 4 বছর বা তার বেশি বয়স্ক হয়ে যায় তবে 20 কেজি জৈব পচন সার, ইউরিয়া 1400 গ্রাম, একক সুপারফসফেট 2400 গ্রাম, মিউরেট অফ পটাশ 1000 গ্রাম বা 1 কেজি প্রয়োগ করতে হবে। এসব সার একসাথে প্রয়োগ না করে দুভাগে ভাগ করে প্রয়োগ করা প্রয়োজন। সার প্রয়োগ করার সময়

গাছের গোড়া থেকে 11 থেকে 45 সেন্টিমিটার দূরে প্রয়োগ করলে ফলন ভালো হয় এবং গাছে কোনো ধরনের রোগের আক্রমণও হয় না। লেবু গাছ রোপণ করার পর এতে নিয়মমাফিক মধ্যবর্তীকালীন যত্ন ও পরিচর্যাও করতে হয়। শুকনো মরশুমে গাছে জলসেচ করার ব্যবস্থা রাখাও জরুরি। মাঝে মাঝে গাছের গোড়ার মাটি, গাছের পাতা যত দূর বিস্তৃত হয়েছে ততটুকু জায়গা লম্বালম্বিভাবে কোদাল দিয়ে হালকাভাবে এমনভাবে কুপিয়ে দিতে হবে যাতে কোপানো মাটি সম্পূর্ণভাবে উল্টে যায়। ফল সংগ্রহ করার পর গাছ একবার কেটে নিলে গাছে রোগ ও পোকার আক্রমণ কমবে এবং ফলন প্রচুর বাড়বে।

এদের খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনলেন লোকগীতি, গেয়েছেন শান্তিকুমার ভট্টাচার্য।

অপর তিনখানি লোকগীতি শুনলেন, গিয়েছেন শান্তি কুমার ভট্টাচার্য, আকাশবাণী শিলচর। অনুষ্ঠান পরিচিতি। আজ মঙ্গলবার। আজকের অনুষ্ঠান মালায় রয়েছে সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্ধনে সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 7:40। এছাড়া সুরের ভেলা অনুষ্ঠানে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন বেলা 12:30। নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 8:40। বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15। সকাল 9:00 আলেখ্য অমৃত সাগর পানি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 বিমল মুখোপাধ্যায়ের সেতার বাদন শুনবেন। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শোনা যাবে বেলা 11:00। এছাড়া দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী প্রণব রায় ও শান্তা উজির। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন নিবেদিতা নাথ। এর অব্যবহিত পরেই লোকগীতি শোনা যাবে নাসির কামাল ও প্রতিভা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 ও রাত 8:15 ধীরঞ্জন চক্রবর্তীর শ্রীখোল বাদন শুনবেন। ভজন শিল্পী অর্ধেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় দুপুর 2:30। গীত শুনবেন দুপুর 2:45 শিল্পী মানসীর কণ্ঠে। দুপুর 1:40 লোকগীতি শোনা যাবে শান্তি কুমার ভট্টাচার্যের কণ্ঠে। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, দিবাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 চাষ আবাদের কথা, এতে ছাগল পালন ও এর বিভিন্ন কারণ এ নিয়ে বলবেন ডক্টর প্রকাশ কর্মকার। রাত 8:00 হিন্দি অনুষ্ঠান, এতে শুনবেন শুভদা পাণ্ডের স্বরচিত কবিতা পাঠ। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে দাদরা শুনবেন রাত 8:30 সারথী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 গজল শুনবেন ভার্গবী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 10:00 খেয়াল শুনবেন স্বরাজ মুখোপাধ্যায়।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠান। আজ 8ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 23শে জুন 2026 খ্রিস্টাব্দ, মঙ্গলবার। সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1757 সালে আজকের দিনে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ সেনাপতি ক্লাইভের কাছে পরাজিত হন। এই পরাজয়ের ফলে সমগ্র পূর্ব ভারতে ইংরেজদের আধিপত্য দৃঢ় হয় এবং গোটা পূর্ব ভারতে ইংরেজ অধিকার বিস্তারের সূত্রপাত হয়। আজকের দিনে 1867 সালে বঙ্গীয় শব্দকোষ অভিধানের সংকলক হরিচরণ বন্দ্যোপাধ্যায় 24 পরগনার রামনারায়ণপুরে জন্মগ্রহণ করেন। 1953 সালে আজকের দিনে প্রখ্যাত শিক্ষাবিদ স্বাধীনতা সংগ্রামী ভারত বিভাজনের বিরোধী এবং অখণ্ড ভারতের প্রবক্তা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রীনগরের কারাগারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবারে আজকের প্রসঙ্গ। গায়কের সন্তান গায়ক হন, অভিনেতা সন্তান অভিনেতা, শিক্ষকের সন্তান শিক্ষার দিকেই ঝোঁক বেশি রাখেন। একজন রাজনীতিকের সন্তান রাজনৈতিক হওয়ার দৃষ্টান্ত আমাদের কাছে অনেক, কিন্তু তাই বলে বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্যের ছেলে উপাচার্য হন এমন উদাহরণ একেবারেই বিরল। কারণ সবাই বেশ ভালো করেই জানেন, শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হলেও কোন একজন ব্যক্তির উপাচার্য হওয়ার মতো যোগ্যতা নাও থাকতে পারে। আজ যার কথা এখানে বলতে চাইছি, তিনি বাবার মতোই শিক্ষা জীবনের শেষ পর্যায়ে উপাচার্যের মতো বড়সড় পদে আসীন হয়েছিলেন। আর যদি রাজনৈতিক জীবনের কথা বলি, তাহলে তিনি ছিলেন নেহরু মন্ত্রিসভায় দেশের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী। তবে পরবর্তীতে কুখ্যাত নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এছাড়াও তার কর্মকাণ্ডে উল্লেখনীয় যে বিষয়ের জন্য তার দেশজোড়া পরিচিতি, তা হচ্ছে 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। তিনি 1901 সালের 6 জুলাই কলকাতায় এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মায়ের কাছ থেকে তিনি কিংবদন্তি তুল্য পাণ্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। তারা তাকে পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে অনুপ্রাণিত করেন। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করার পর তিনি ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি 1924 সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। ছাত্র থাকাকালীন সময় তিনি তার উপাচার্য পিতাকে শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন। বাবার মতো তিনিও 1934 থেকে 1938 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন। এতক্ষণে আপনারা নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন তিনি কে, এই শিক্ষাবিদ তথা রাজনৈতিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার বাবাকেও নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, তিনি বাংলার বাঘ স্যার আশুতোষ

মুখোপাধ্যায়। 1937 সালে উপাচার্য থাকার সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনা করে দিতে। রবীন্দ্রনাথ একটির বদলে দুটি গান রচনা করে দেন, চলো যাই চলো যাই ও শুভ কর্মপথে ধরো নির্ভয় গান। চলো যাই চলো যাই গানটি বিশ্ববিদ্যালয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল। 1937 সালের 24 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কুচকাওয়াজে ছাত্রদের দ্বারা প্রথম গানটি গাওয়ান। পরবর্তীতে 2007 সালে বিশ্ববিদ্যালয়ের সার্ধ শতবর্ষ উপলক্ষে নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত হিসেবে শুভ কর্মপথে ধরো নির্ভয় গান গৃহীত হয়। স্বামী প্রণবানন্দের সঙ্গে তার সখ্যতা ছিল। মহাপ্রয়াণের আগে স্বামী প্রণবানন্দ বাঙালি হিন্দুদের দায়িত্ব তাকে দিয়ে যান। 1940 সালের অক্টোবর মাস কাশীধামে ভারত সেবাশ্রম সংঘের দুর্গাপূজার উৎসব সম্মেলনের কয়েকদিন আগে স্বামী প্রণবানন্দজী মহারাজ আচার্যদের তার সংঘ সন্তানদের শ্যামাপ্রসাদকে নিয়ে আসতে বলেন। অষ্টমী পূজার দিন তিনি পরিবার নিয়ে সেখানে গেলেন। মহামায়ের চরণে অঞ্জলি নিবেদনের পর একা আচার্যদেবের কক্ষে প্রবেশ করেন। তবে আচার্যদেবের সঙ্গে শ্যামাপ্রসাদের কি বিষয়ে আলাপ হয়েছিল তা কেউ জানতে পারেননি। পরে আচার্যদেব বলেছেন, বাঙালি জাতির সামনে দাঁড়ানোর একটা লোক ঠিক করে দিয়ে গেলাম, আমার ভাব শ্যামাপ্রসাদই কিছুটা বুঝেছে। দেশের শিক্ষামন্ত্রী থাকাকালীন শিল্প উন্নয়ন নিগম প্রথম শিক্ষানীতি প্রণয়ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ স্থাপন, সিন্ধ্রি সার কারখানা সহ বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। খড়গপুরে ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি স্থাপন, কলকাতার প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্থাপনের ভাবনা তারই মস্তিষ্ক প্রসূত। আজ এই কিংবদন্তি ব্যক্তিত্ব সম্পর্কে এত কথা বলার কারণ হচ্ছে 1953 সালের 23 জুন অর্থাৎ আজকের দিনেই তিনি প্রয়াত হয়েছেন। তার প্রতি রইল আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা।

0: এখন গল্প পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের অনধিকার প্রবেশ গল্প থেকে ধারাবাহিক পাঠ শোনানো হচ্ছে।
1: জয়কালী তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া তাহার ভ্রাতুষ্পুত্রটির কীর্তি দেখিলেন এবং সবলে বাহু ধরিয়া তাহাকে মাটি হইতে তুলিলেন। আঘাত তাহার যথেষ্ট লাগিয়াছিল, কিন্তু সে আঘাতকে শাস্তি বলা যায় না, কারণ তাহা অজ্ঞান জড়ের আঘাত। সেই জন্য পতিত বালকের ব্যথিত দেহে জয়কালীর সব

অজ্ঞান শাস্তি মুহুর্মুহ সবলে বর্ষিত হইতে লাগিল। বালক এক বিন্দু অস্ত্রপাত না করিয়া নীরবে সহ্য করিল। তখন তাহার পিসিমা তাহাকে টানিয়া লইয়া ঘরের মধ্যে রুদ্ধ করিলেন। তাহার সেদিনকার বৈকালিক আহার নিষিদ্ধ হইল। আহার বন্ধ হইল শুনিয়া দাসী মুখ্যদা কাতর কণ্ঠে ছল ছল নেত্রে বালককে ক্ষমা করিয়া দিতে অনুনয় করিল। জয়কালের হৃদয় গলিল না। ঠাকুরানের অজ্ঞাতসারে গোপনে ক্ষুধিত বালককে কেহ যে খাদ্য দিবে, বাড়িতে এমন দুঃসাহসিক কেহ ছিল না। বিধবা মঞ্চ সংস্কারের জন্য লোক ডাকিতে পাঠাইয়া পুনর্বার মালা হস্তে দালানে আসিয়া বসিলেন। মুখ্যদা কিছুক্ষণ পরে সভয়ে নিকটে আসিয়া কহিল, ঠাকুরমা, কাকাবাবু ক্ষুধায় কাঁদিতেছেন, তাহাকে কিছু দুধ আনিয়া দিব কি? জয়কালী অবিচলিত মুখে কহিলেন, না। মুখ্যদা ফিরিয়া গেল।

আসুন এবারে দেখে নেওয়া যাক বরাক উপত্যকা থেকে প্রকাশিত বাংলা খবরের কাগজগুলো আজ কি কি খবর পরিবেশন করেছে। এবার গুয়াহাটি থেকে দুবাই আবুধাবি পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা ঘোষণা করেছেন। এ নিয়ে আজ লিড খবরের সাময়িক প্রসঙ্গ লিখেছে, বিশ্বের সঙ্গে অসমের যোগাযোগে নয়া পথ খুলছে, ঘোষণা হিমন্তের। বার্তালিপি প্রধান শিরোনামে মুখ্যমন্ত্রীর মন্তব্য তুলে ধরে সঙ্গে লিখেছে, 4 আগস্ট থেকে শুরু, ভিয়েতনামেও পরিষেবা চালুর লক্ষ্য সরকারের। তবে গতি লিড খবরে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে হেডলাইন করেছে এমন, আগামীতে ঝাড়খণ্ড জনবিন্যাস আক্রমণের শিকার হবে। এদিকে আজ লিড খবরে যুবসংঘ লিখেছে, রাজস্ব হারাচ্ছে সরকার, পকেট ভরছে বনকর্তাদের, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি বনমন্ত্রীর। এর ঠিক নিচে পৃথক খবরে যুবসংঘ জানাচ্ছে, স্বাস্থ্য পরিষেবায় জনসংখ্যার নীতি, অভিনব উদ্যোগ বিধানসভার অধ্যক্ষের। সাময়িক প্রথম পৃষ্ঠার একেবারে উপরে ছবি সহ লিখেছে, বিধানসভায় শপথ নিলেন এআইইউডিএফ সুপ্রিম, সন্তান যাদের বেশি তাদের পুরস্কৃত করার দাবি আজমলের। অন্যদিকে গতকাল থেকে কামাখ্যাধামে অম্বুবাচী মহাযোগ শুরু হয়েছে। এ নিয়ে সাময়িকের হেডিং, পুণ্যার্থীর ভিড়ে মুখরিত কামাখ্যা, যুবসংঘের হেডলাইন, শুরু অম্বুবাচী, মহাশক্তির আরাধনায় নিমগ্ন নীলাচল। বার্তালিপি লিখেছে, দেশ বিদেশের পুণ্যার্থীদের সমাগমে উৎসব মুখর কামাখ্যা। এদিকে গতি দৈনিক জানাচ্ছে, শেষ পর্যন্ত ভাঙল উদ্ধব শিবির, 6 সাংসদ শেষমেশ একনাথের সেনায়। সাময়িক বক্স করে লিখেছে, আজ কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তর পদ্মশ্রী দেবেন রাষ্ট্রপতি, গ্রহণ করবেন কনাথ পুরকায়স্থ। বার্তালিপির খবর অনুযায়ী, তৃণমূল থেকে অপসারিত মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন চেয়ারপারসন অরূপ রায়। এদিকে লিড খবরে আজ নববার্তা প্রসঙ্গ জানিয়েছে, দ্রুতগতির অর্থনীতিতে পরিণত অসম, বলেছেন হিমন্ত। আগামী 2 দশক হতে চলেছে উত্তর পূর্বের রিপাবলিক সামিটে মুখ্যমন্ত্রী। আরও রয়েছে পত্রিকাটিতে, নীলাচলে শুরু অম্বুবাচী মহাযোগ,

কামাখ্যা মন্দিরের দ্বার বন্ধ। বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সম্মেলনের সংবর্ধনায় আপ্লুত মন্ত্রী। আগামী বাজেটে সরকারি অনুদান পাবে বরাকবঙ্গ। কৃষ্ণেন্দু পালের মন্তব্য। এবারে চোখ রাখছি সম্পাদকীয় শিরোনামে। আজ দৈনিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে ইতিবাচক।

আজ দৈনিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে ইতিবাচক। সম্পাদকীয়তে আজ দৈনিক সাময়িক প্রসঙ্গের শিরোনাম, বড়াইলে প্রকৃতির সঙ্গে মানুষের কঠিন লড়াই। গতি দৈনিকের আজকের সম্পাদকীয়, স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির সঠিক বাস্তবায়ন হওয়া চাই। দৈনিক বার্তালিপির আজকের এডিটোরিয়াল, জ্বালানির জ্বলন। এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, দেশবন্দনা।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ন্যাফেডের নিলাম পোর্টালে আজ উদ্বোধন করতে চলেছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারের রাসলাফান শিল্প শহরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করছে। বিশ্বকাপ ফুটবলে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে মেসির জোড়া গোলের সুবাদে গতরাতে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
1: ভারত যো কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় और यही दुनिया के लिए सबसे बड़ी भारत की गारंटी है। भारत फास्ट ग्रोइंग इकोनॉमी भी है, एक क्रेडिबल इकोनॉमी भी है।
0: G7 শিখর সম্মেলনে তার সাম্প্রতিক অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ ভারতের এই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, খাদি ও দেশীয় পণ্য প্রস্তুতের জন্য তার সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন, যা দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সাম্প্রতিক কয়েক বছরে 25 কোটি মানুষ দারিদ্র মুক্ত হয়েছেন, এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারিত হয়েছে। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতায়ন, তাদের জন্য সুলভ মূল্যে বাসস্থানের বন্দোবস্ত করা, কর সংস্কার, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক পরিকাঠামো আরও উন্নত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন শ্রী মোদী। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও টালমাটালের মধ্যেই ভারত যে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের যুব সমাজ, শিল্পোদ্যোগী, উদ্ভাবক ও স্টার্ট আপ সংস্থাগুলিকে সেই সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান, যাতে তা দেশের বিকাশের সহায়ক হয়। 140 কোটি ভারতীয়র সম্মিলিত উদ্যোগ আগামী দিনে উন্নত ভারত অথবা বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে সক্ষম হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026-এর সর্বোচ্চ অসামরিক পদ সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্মবিভূষণ, 7টি পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী আলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে এই সম্মান গ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ন্যাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করতে চলেছেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষায় ন্যাফেডের সামগ্রিক কাজকর্ম আরও প্রসারিত করাই এই পোর্টালের উদ্দেশ্য। সমবায় মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও ন্যাফেডের কৃষক কেন্দ্রিক উদ্যোগেরও সূচনা করবেন। পরে শ্রী শাহ ন্যাফেডের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গেও এক বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত

0: তো গ্রাম উন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তার ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্য পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসির ধাঁচে গড়ে তোলা হবে প্রাতিষ্ঠানিক কাঠামো। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন।
1: আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানার সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা ও বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। ভারতের রেকর্ড সংখ্যক 5,00,000 অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলেও মন্ত্রকের তরফে উল্লেখ করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিক চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতেই গ্রেপ্তার করা হয়। লখনৌ উন্নয়ন কর্তৃপক্ষ, দমকল ও বিদ্যুৎ দপ্তরের 4 আধিকারিককে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ আলিগঞ্জের ওই অ্যানিমেশন কোচিং সেন্টারটিকে সিল করে দিয়েছে। ওই ভবনে প্রবেশের উপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে রাজ্য সরকার অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এজন্য গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল। আগেই জানানো হয়েছে আলিগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর ওই অ্যানিমেশন কোচিং সেন্টারে গতকাল আগুন লাগলে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত আরও 9 জনকে লখনৌয়ের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারের রাসলাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাসলাফান শহরে বিস্ফোরণের ফলে ভারতীয়দের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী 4টি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও মরক্কো যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে হয়। বিদেশ মন্ত্রকের সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাদে এবং মরক্কোর জাতীয় পুলিশের মহানির্দেশক হিচাম বালি বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, হজ কমিটির পোর্টাল এবং হজ সুবিধে অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের হয়ে ই হালান্ড দুটি ও এম এইচ পেডারসন একটি গোল করেন। এদিকে

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসামের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও আন্তর্জাতিক সম্পর্ককে নতুন গতি প্রদান করতে গুয়াহাটি থেকে দুবাই ও আবুধাবি পর্যন্ত আগামী 4 আগস্ট থেকে সরাসরি বিমান পরিষেবা আরম্ভ হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আরও জানান যে আগামীতে ভিয়েতনাম পর্যন্ত গুয়াহাটি থেকে সরাসরি বিমান পরিষেবা আরম্ভ করা হবে। গুয়াহাটিতে দক্ষিণ আর এশিয়ার বিমান যাতায়াতের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের প্রায় 50 লক্ষ কৃষক পরিবারকে পঞ্জীয়নের আওতায় আনতে হবে। কৃষকরা যাতে সহজে পঞ্জীয়ন সম্পূর্ণ করতে পারেন সেজন্য জেলা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে হবে। রাজ্যের কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা গতকাল ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে দিশপুর জনতা ভবন থেকে রাজ্যের বিভিন্ন জেলার আয়ুক্ত ও জেলা কৃষি আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে একথা বলেন। এই বৈঠকে কৃষি বিভাগের অধীনে রূপায়িত হতে যাওয়া বন অধিকার আইনের পাট্টাধারীদের ডিজিটালাইজেশন, কৃষকের পঞ্জীয়ন, পরিচয়পত্র প্রস্তুত, এগ্রিস্টেকের মাধ্যমে ন্যূনতম সমর্থন মূল্যের অধীনে ধান ক্রয় ব্যবস্থা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া খানাপাড়ার প্রশাসনিক মহাবিদ্যালয়ে বন বিভাগের আধিকারিকদের সঙ্গে গতকাল একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকে মন্ত্রী শ্রী বড়ুয়া বলেন যে 3 বছর কার্যকালের পর বন বিভাগের সব আধিকারিক ও কর্মচারীকে বদলি করা হবে। নিজেদের পছন্দ অনুযায়ী সংমণ্ডল, রেঞ্জ, বিট কার্যালয়ে বছরের পর বছর এই আধিকারিক ও কর্মচারীরা নিয়োজিত হতে পারবেন না। অর্থের বিনিময়ে বদলি বা নিযুক্তির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মন্ত্রী শ্রী বড়ুয়া জানান। মন্ত্রী শ্রী বড়ুয়া আরও জানান,
1: ৰাজহুৱা খবৰবিলাক পাই থাকো, একো একোজন মানুহৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টত ট্ৰেন্সফাৰ পষ্টিঙৰ কাৰণে যি ধৰণৰ ধনৰ লেনদেনৰ অভিযোগ আহে, মই সঁচা মিছা প্ৰুফ হোৱা নাই যেতিয়া মই নকওঁ, এতিয়া প্ৰুফ হলে মই কম। গতিকে এই ধৰণৰ আপোনালোকে এটা ভাল জেগাত পষ্টিং লবৰ কাৰণে, মানে ইয়াত 20 লাখ, তাত 30 লাখ, অমুক ডিভিজনত 50 লাখ দি আহিব লাগে, অমুকত 30 লাখ দি আহিব লাগে, এই যিটো ব্যৱস্থা, এই ব্যৱস্থাটো মন্ত্ৰী হিচাপে মই দায়িত্ব লোৱাৰ পিছত এই ব্যৱস্থাটোৰ সম্পূৰ্ণ ফুলস্তপ লাগিল বুলি ধৰিলো। আপোনালোকে যোনে মই শুনিম যে কোনোবাই ট্ৰেন্সফাৰ পষ্টিঙৰ নামত কাৰোবাৰ ওচৰত গৈছে, তেওঁ জীৱনত ভাল পষ্টিং নাই। মই বিভাগত মন্ত্ৰী হৈ থকালৈকে কোনো ট্ৰেন্সফাৰ পষ্টিঙৰ নামত 1 টকাৰো দুৰ্নীতি হ'ব নোৱাৰে, এইটো একদম স্পষ্ট।
0: বন বিভাগে বদলির বিনিময়ে কোনো আধিকারিক বা কর্মী অর্থ চাইলে হোয়াটসঅ্যাপে মন্ত্রীকে অভিযোগ জানাতে পারবেন বলে তিনি জানান। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ সুনিশ্চিত করতে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী ও উন্নত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আয়ুক্ত ও সচিব ডক্টর পি অশোকবাবু এবং জাতীয় স্বাস্থ্য অভিযান আসামের মিশন সঞ্চালক ডক্টর এস লক্ষ্মণন গতকাল শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার শিশু স্বাস্থ্য পরিষেবার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল আজ সকাল 11টায় ঘোষণা করা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সামাজিক মাধ্যমে একথা জানান। ছাত্রছাত্রীরা আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের ওয়েবসাইট sebaonline.org.in এ লগ ইন করে ফলাফল জানতে পারবে এবং মার্কশিট ডাউনলোড করতে পারবে। উল্লেখ্য, এবারের কম্পার্টমেন্টাল পরীক্ষায় 64,050 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। শক্তিপীঠ কামাখ্যা ধামে গতকাল রাত থেকে অম্বুবাচী মেলা শুরু হয়েছে। দেবালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রতিবছরের মতো এবারও অম্বুবাচী মেলা উপলক্ষে দেশ বিদেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী তথা ভক্তপ্রাণ জনসাধারণ সমাগম পরিলক্ষিত হচ্ছে। গতকাল রাত 9:08:42 অম্বুবাচী প্রবৃত্তি হয় এবং প্রবৃত্তির সঙ্গে সঙ্গে কামাখ্যা মন্দিরের দ্বার ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়। আগামী 23, 24 ও 25 জুন কামাখ্যা মন্দিরের দ্বার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। আগামী 26 জুন সকালে অম্বুবাচী নিবৃত্তির পর মন্দিরের দ্বার

পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। লক্ষ্মীপুর রাজারগ্রামের প্রবীণ নাগরিক তথা বিশিষ্ট সমাজসেবী এ বাবাতম্বী সিংহ গতকাল নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 88। লক্ষ্মীপুরের সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে বাবাতম্বী সিংহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি গিয়েছেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আরো একবার জানিয়ে দিচ্ছি, সকাল 8:50 নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15, সকাল 9:00 আলেখ্য অমৃত সাগর পানি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 বিমল মুখোপাধ্যায়ের সেতার বাদন শুনবেন। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শোনা যাবে বেলা 11:30। এছাড়া দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী প্রণব রায় ও শান্তা উজির। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন নিবেদিতা নাথ। এর অব্যবহিত পরই লোকগীতি শোনা যাবে নাসির কামাল ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 ও রাত 8:15 ধীরঞ্জন চক্রবর্তীর শ্রীখোল বাদন। ভজনশিল্পী অর্ধেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় দুপুর 2:30। দুপুর 2:45 গীত শুনবেন মানুষের কণ্ঠে। শান্তিকুমার ভট্টাচার্যের কণ্ঠে লোকগীতি শোনা যাবে দুপুর 1:40। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:45 কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আমাদের কথা। রাত 8:00 হিন্দি কথিকার অনুষ্ঠান, এতে শুনবেন সুভদা পাণ্ডের স্বরচিত কবিতা পাঠ। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে দাদরা শুনবেন রাত 8:30 সারথি চট্টোপাধ্যায়ের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 গজল শুনবেন ভার্গবী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 10:00 খেয়াল শুনবেন স্বরাজ মুখোপাধ্যায়ের কণ্ঠে। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি ও ইংরেজিতে প্রভাতী সংবাদ শুনবেন এবং পরে শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ আপনাদের শোনানো হবে।

আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। এখন নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি গিয়েছেন অলসুয়া মুখোপাধ্যায়।

পরপর তিনখানি নজরুলগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী শিলচর। এখন বাংলা ছবির গান শুনবেন কুমার শানু ও অনুরাধা পাড়োয়ালের দ্বৈত কণ্ঠে, ছবির নাম ভালোবাসার ছোঁয়া।

বাংলা ছবির গান শুনলেন। আকাশবাণী শিলচর, এখন শুনবেন আলেখ্য অমৃত সাগর পানে।

সভ্যতা ও মানব সত্তা, এই দুইয়ের মিলিত রূপের মধ্যেই আমরা পরিপূর্ণ রবীন্দ্রনাথকে পাই। মানুষ হিসেবে রবীন্দ্রনাথ তাঁর জীবনে মৃত্যুকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন বেশ কয়েকবার। তাঁর প্রিয়জনদের মৃত্যু নাড়া দিয়েছে তাঁকে। দুঃখের বেদনায় মানব সত্তার কবি বারবার দুঃখ পেয়েছেন।

কবিতায় একদিকে যেমন শ্যাম সমান মৃত্যুর ছবি প্রতিফলিত, ঠিক তেমনিভাবে কবির অজস্র কবিতা ও গানের প্রতিফলন ঘটেছে অমরত্ব লাভের বাসনায়। মৃত্যু এবং অমরত্ব দুই তাঁর চেতনার অঙ্গীভূত বিষয়। মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয় হওয়ার যে বাসনা তা পূর্ণ হয়েছে কবির। কবির লেখনী তাকে অমরত্ব দিয়েছে জগৎ সভায়। কবির কাছে মৃত্যু যে অর্থ অথবা কেউ হোক না কেন,

শোনায় না থাকি। রবীন্দ্রনাথের কবিতা এবং কবির চেতনায় মৃত্যুঞ্জয়ে অমরত্বের বাসনা থাকলেও তার মানবসত্তা কিন্তু আমাদের মতো দুঃখিতের অনুভূতিকে আপ্লুত। তাই পরে পরে ডাক শুনতে পেয়ে

করি, মৎস্যবন্ধনকে ছিন্ন করে কবি চলে যেতে চান অমৃত আলোকে। 22 শ্রাবণের এমনই একদিনে নিত্যের দক্ষিণ হস্তের কৃপাল আলাকে নিয়ে কবির যাত্রা অমৃত লোকের অমরাবতীর পানে। কবির যাত্রা যদিও তরিত, তবুও মমতা নয় জীবকালীন ধরিত্রীর প্রতি আছে তাঁর।

দুঃখে তাই ভিত্ত ধরার ক্রান্ত, কিন্তু মৃত্যু যদি কাছে আনে অমৃত নয় লোক, তবে তাই হোক। এই বিশ্বাসী বিশ্বাসী কবি দুঃখের পুনর্ভেদ করে মঙ্গল আলোকে আলোকিত অমৃতময়।

ধ্বনিত হয়, যে ধ্বনিকে অনুসরণ করে কবি এগিয়ে চলেন, সে ধ্বনির উৎস জগৎপিতা পরম ব্রহ্ম, তাঁর সৃষ্টি ও জগৎ, তাঁরই দুটিকে আলোকময় এই সুজন। কিন্তু এই সত্যকে জানতে, বুঝতে, অনুভব করতে হলে তো দরকার হয়ে পড়ে পার্থিব অমিত্বের। আমি না থাকলে এত রং, এত রূপ, এত আলো, এত প্রেম, এত ভালোবাসা, এসব অনুভব করতে কে? আমি

শুনলেন আলেখ্য অমৃত সাগর বাণী। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল। আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে সেতার বাদন শুনবেন বিমল মুখোপাধ্যায়ের পরিবেশনায়। রাগ তোড়ি।

0: তাও অ্যাপ থেকে বা
1: বল্লভাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

এতক্ষণ তরীর আগে বিমল মুখোপাধ্যায়ের সেতার বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী শিলচর। এখন বাংলা ছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি অনুসন্ধান ছবি থেকে, লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

0: কুণাল গাঞ্জাওয়ালার কণ্ঠে গানটি শুনলেন খোকাবাবু ছবি থেকে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে পরের গানটির ছবির নাম খাদ, গিয়েছেন অরিজিৎ সিং।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কুন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।

এতক্ষণ বাংলা ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: তাও অ্যাপ থেকে বা
1: অল্লফাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলচর, এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান।

গানখানি শুনলেন জাভেদ আলী, ইরফান আশরাফ এবং শাদাবের কণ্ঠে তুম মিলে ছবি থেকে। পরবর্তী গানখানি শুনবেন কেকের কণ্ঠে তুম মিলে ছবি থেকে।

0: এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো

এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। প্রথম শিল্পী স্বাগত দেই।

পরপর দুখানা আধুনিক গান শুনলেন স্বাগতদের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে পরবর্তী শিল্পী শ্রাবন্তী ভৌমিক।

0: আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নাহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস OTT অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

0: এবারে শুরু হচ্ছে অনুষ্ঠান আমার কথা। অনুষ্ঠানে নিজের কথা বলবেন নিবেদিতা নাথ।
1: নমস্কার, আমি নিবেদিতা নাথ। আমার এই 16 বছরের সংক্ষিপ্ত জীবনে আমি অনেক জীবন লড়াইয়ের সম্পর্কে জেনেছি, কিছু লড়াই নিজের জীবনেও আছে। প্রত্যেক মানুষ নিজের মতো করে নিজেদের জীবনে লড়াই করে, কিন্তু এমন অনেক লড়াই আছে যেগুলো একটু আলাদা, একটু কঠিন। যখন পুরো পৃথিবীতে মহামারী ছড়িয়ে পড়েছিল, ভারত সরকার দেশে লকডাউন ঘোষণা করেন, তখন আমি ষষ্ঠ শ্রেণীতে ছিলাম। সমাজের দৃষ্টিভঙ্গি, নিয়মকানুন এবং পরম্পরা থেকে অজ্ঞাত ছিল। আমার জীবনে লকডাউন আশীর্বাদ স্বরূপ এসেছে। তার কারণ, এর আগে আমার ধারণা ছিল যে সমাজ এ মানুষের অধিকার, কিন্তু আমারই ধারণা ভঙ্গ হয় যখন লকডাউনে টিভিতে সুবর্ণলতা নামক একটি ধারাবাহিক, যেটি রিটেলিকাস্ট হয়েছিল, সেটি দেখার পরে। তখনই চিরসত্যের ব্যাপারে জ্ঞাত হয়েছিলাম যে মানুষ নয়, পুরুষদের কথায় তাদের সিদ্ধান্তের উপরে সমাজ চালিত হয়। ছোটবেলায় ভাবতাম পুরুষেরা যেমন জন্ম থেকে কর্তা, তেমন নারীরাও কর্তি। কিন্তু সেই বয়সে জানতে পারি আমার এই ধারণা একেবারে ভুল। নারীরা যে কত কষ্ট করে, কত ব্যথা সহ্য করে, যুগে যুগে থেকে নিপীড়িত হয়ে যখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন নারী আওয়াজ তোলে। আজকের নারীরা যেটুকু স্বাধীনতা পেয়েছে, তা হলো সেই যুগে যুগে নারীর একরাশ স্বপ্নের বলিদান। আমার মতো এখন অনেক মেয়ে আছে যারা এখন পড়াশোনা করতে পারছে, কোনো ভেদাভেদের সম্মুখীন না হয়ে তারা নিজেদের প্রফেশনকে ফলো করতে পারছে কোনো ভেদাভেদ ছাড়া। কিন্তু আজও নারী সমাজকে অনেক ছোটোখাটো নিয়ম থেকে তাদের ভেদাভেদ এবং বঞ্চিত করা হয়। তার উৎকৃষ্ট উদাহরণ হল, আজও আমাদের সমাজে মেয়েদেরকে তাদের মা বাবার মুখাগ্নির অধিকার দেওয়া হয়নি। আজও নারী বাইরের সমাজে একা সুরক্ষিত অনুভব করতে পারে না। আজ

0: আজ অনেক বাড়িতে বধূ নির্যাতন হয়। আজও নারী পুরুষদের মতো সমান স্বাধীনতা পায়নি, তাদেরকে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়। কিন্তু এমন অনেক মেয়েরা আছে এই যুগে যারা এখন তাদের নারীত্বের অসৎ ব্যবহার করে। এই যে সমাজের দুর্বলতা তথা অসুখকে দেখে মাঝে মাঝে ইচ্ছে করে আওয়াজ তুলতে, তখনই ভদ্র শিক্ষিত মুখোশ পরা সমাজ মনে করিয়ে দেয় যে এর আগে যারা আওয়াজ তুলেছে, যারা আওয়াজ তোলার মতো শক্তি প্রকাশ করেছে, তাদের বেশিরভাগকে দমিয়ে দেওয়া হয়েছে। তা এইভাবে আত্মকথাকে তুলে ধরেছে। যদি কোনো ভুল করে থাকি তাহলে আপন ভেবে ক্ষমা করবেন। ধন্যবাদ।
1: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন নিবেদিতা নাথ, আকাশবাণী শিলচর। এখন শুনবেন লোকগীতি। প্রথম শিল্পী নাশিদ কামাল।

পরবর্তী গানখানি শুনবেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে ওম শান্তি ওম ছবি থেকে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

আকাশবাণী শিলচর, আমাদের ফোন অনুষ্ঠান শুরু হচ্ছে। শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ফোন অনুষ্ঠান সুরের ভেলা। এতে আজ শুনবেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত। গান শুনতে ফোন করুন 2627 এই নম্বরে। আবারও বলছি, গান শুনতে

0: হেমন্ত মুখোপাধ্যায় এবং অরুন্ধতির দ্বৈত কণ্ঠে গানখানি আমরা শুনলাম। আবারও চলে যাচ্ছি ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যাঁ শুনতে পাচ্ছি আমি।
0: হ্যালো হ্যালো

0: কিশোর কুমারের কণ্ঠে গানখানি আমরা শুনলাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি, আগামী 5ই জুলাই রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার কৃপা ময়নাথ। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর তিনি ওই সময় দেবেন। আপনারা ফোন করবেন 2627 এই নম্বরে, আর আপনারা জানবেন আপনাদের সমস্যার কথা। শুনলেন আমাদের ঘোষণাটি, চলে যাচ্ছি আবারও পরবর্তী ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন বলুন।
1: আমি ত্রিপুরা কৈলাসহর থেকে আশুতোষ দেবনাথ বলছি।
0: অনেক অনেক ধন্যবাদ আশুতোষ বাবু, আপনি অনুষ্ঠানে এসেছেন, এভাবেই ফোন করবেন, বলুন। এবারে
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি সুরের বেলাতে আমাকে অংশগ্রহণ করে
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
1: দিদি ভাই
0: বলুন,
1: রবি ঠাকুর অসংখ্য গান রেখে গেছেন আমাদের জন্য, সুর দিয়েছেন, রূপ দিয়েছেন, তো ওনার এই বিখ্যাত একখানা অ্যালবাম বর্ষার গান, সেই অ্যালবাম থেকে এই গানটি শুনিয়ে দিন। স্বপ্নে আমার মনে হলো মহান শিল্পী আশাদি গেয়েছেন গানটি।
0: ঠিক আছে, অবশ্যই।
1: দিদি ভাই, গান তো অনেক ধরনের হয়, কিন্তু রবীন্দ্রসঙ্গীত সম্পূর্ণ আলাদা অন্য গান থেকে।
0: সত্যি, একদমই সত্যি কথা বলেছেন আপনি। রবীন্দ্রনাথের গান আমাদের প্রাণ ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, আমাদের ভালো লাগা, আমাদের শান্তি, সবকিছুতেই রবীন্দ্রনাথ।
1: তো আমি মাঝে মাঝে কি করি দিদি ভাই, রবীন্দ্রসঙ্গীতের গান লাগিয়ে চুপচাপ বসে থাকি, চোখটা একদম বন্ধ হয়ে যায়।
0: সত্যি,
1: এত শান্তি পাওয়া যায়, মানে যারা রবীন্দ্রসঙ্গীত
0: শান্তি
1: পছন্দ করেন উনারাই বুঝবেন, অন্যরা বুঝবেন না।
0: একদমই তাই। তো আপনার সাথে কে আছেন গান শোনার জন্য একটু বলুন।
1: প্রথমে তো দিদি ভাই আপনি শুনবেন।

0: আশা ভোসলের কণ্ঠে গানখানি আপনারা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত। গান শুনতে ফোন করুন 2627 এই নম্বরে আর শুনুন আপনাদের পছন্দের গান। আমি চলে যাচ্ছি আবারও ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো।
1: হ্যালো,
0: নমস্কার। আপনারা কি নিয়মিত রেডিওর অনুষ্ঠান শুনে থাকেন?
1: আমি ফোন করেছিলাম 2018-তে।
0: আচ্ছা, আর আজকে করলেন?
1: আর আজকে লেগেছে ফোন,
0: মানে এত বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি ভাবছিলাম কি এত বছর আপনি
1: প্রায়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আকাশবাণীর সাথে জুড়ে থাকবেন, ভালো লাগবে প্রত্যেকটি অনুষ্ঠান। আমাদের অনেক নতুন নতুন অনুষ্ঠানও শুরু হয়েছে আপনাদের আপনাদেরই জন্য, তো সেই অনুষ্ঠানগুলো আপনারা শুনবেন এবং অবশ্যই সুরের ভেলায় ফোন করবেন, চেষ্টা করবেন।
1: সঙ্গে আছে আমার দিদি।
0: হ্যাঁ বলুন, কে কে আছেন?
1: সঙ্গে আছে আমার দিদি প্রতিভা দত্ত, দিদি আছে মনিকা দত্ত।
0: আচ্ছা আচ্ছা,
1: আপনি তো আছেন
0: অবশ্যই। তো এইভাবেই ফোন করবেন। নমস্কার, রাখছি।
1: ঠিক আছে দিদি।

0: একটি ঘোষণা। আগামী 5ই জুলাই, মাফ করবেন, 5ই জুলাই রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কৃপাময় নাথ। এই সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন এই নম্বরে ফোন করে 2627 ফোন নম্বরটি আবারও বলছি 2627। অনুষ্ঠানে ফোন করবেন, আপনাদের সমস্যার কথা জেনে নিতে পারেন, ওই সময় ডাক্তারবাবু আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন, তাই আপনাদের উত্তর আপনারা সহজেই পেতে পারবেন। ঘোষণাটি শুনলেন, চলে যাচ্ছি আবারও ফোনে, দেখে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, হ্যাঁ হ্যালো, আবার বলুন আপনার নামটা।
1: আমি সঙ্গীতা দেবনাথ, ত্রিপুরা কৈলাসহর থেকে বলছি।
0: আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য সঙ্গীতা দেবী, আশা করি ভালো আছেন।
1: ভালো আছি দিদিভাই, আপনি ভালো তো?
0: আমিও ভালো আছি, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, তাই না?
1: হ্যাঁ।
0: আচ্ছা বলুন, কি গান শুনবেন?
1: তো দিদিভাই, আজকে আমাকে বড় আশা করে এসেছি গো, এই গানখানি শুনিয়ে দিবেন আশাজির কণ্ঠে।
0: আচ্ছা আচ্ছা, অবশ্যই।
1: আর আমার সঙ্গে শুনবেন।

0: Yogada da Temujita da, Ramtobai, Devojit das, Rajabai, Obinash bhai.
1: আচ্ছা
0: আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আর পশ্চিমবঙ্গ থেকে শুনবেন লালন গোরানি আর।
1: ঠিক আছে, তাহলে শুনুন আপনার পছন্দের গান সবাইকে নিয়ে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

0: এই গানখানি আমরা শুনলাম আশা ভোঁসলের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের অনুষ্ঠানে ফোন করবেন, গান শুনবেন, আমরা আপনাদের সাথে একসাথেই গান শুনব, ভালো লাগবে আপনাদের সাথে কথা বলে, এবং আপনাদেরও ভালো লাগবে আমাদের সাথে গান শুনতে কথা বলতে, এই আশা রাখছি। আর অবশ্যই আমাদের আকাশবাণীর প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা শুনবেন, অনেক নতুন নতুন অনুষ্ঠান আসছে যেগুলো আপনাদের মনে হয় আপনাদের কথা চিন্তা করেই সেগুলো আমাদের অনুষ্ঠানে সংযোজন করা হয়েছে, আপনাদের সেগুলো ভালো লাগবে এবং আশা করি উপকার পাবেন। চলে যাচ্ছি আবারও ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার,
1: শুভ দুপুর।
0: শুভ দুপুর, বলুন।
1: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: নমস্কার, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
1: হ্যাঁ, অবশ্যই আপনাকে নমস্কার। আর খুব ভালো লাগছে, আজকের একটা সুন্দর একটা দিন, সে জায়গায় দাঁড়িয়ে হয়তোবা আর সব পুণ্যার্থীরা যারা লোকায়ত সংস্কৃতির পৃষ্ঠপোষক ধারক বাহক যারা, তারা কিন্তু ঠিকঠাক ভাবে অম্বুবাচী পালন করছেন। আর সত্যি তাই, অদ্ভুত একটা নজারা, অদ্ভুত এক অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। আষাঢ় মাসে সেই বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে ধরিত্রী একেবারে রসাল হয়ে গেছেন। সেখানে বীজ বোনার ব্যাপারে বা বীজ লাগানোর ব্যাপারে, কোন শস্য ওগানোর ব্যাপারে কোনো কোয়েশ্চেন হতে পারে না। তাই ধরিত্রী এই সময় একেবারে তৈটম্বর হয়ে থাকেন, গাছপালা সমস্ত

0: শিশুকে বুকে ধরে রাখতে,
1: একদমই।
0: আর ধরিত্রী মাকে আমরা মা বলি, মা যেভাবে গর্ভধারিণী মা সেভাবে হয়তো একটা পর্যায়ে আমাদের অবশ্যই ধরিত্রী মা বলা হয়। তো মাকে সেই কাটার ব্যাপারে বা ওই যে কুদাল দিয়ে মাটি খোড়া বা না করা, এটা বলা হয়েছে না করতে, কারণ ধরিত্রী মাতা এই সময় কি হয়, আমরা লুকাচার বা রিচুয়াল মতে কামাখ্যা মা সতীর 51টা পীঠের মধ্যে অদ্ভুত ভাবে একটা বিজ্ঞানসম্মত যে মা ঋতুমতি হন চারটা দিন, সেই চারটা দিনেই ঋতুমতি অবস্থায় কোনো কিছু করতে নেই, গাছ কাটতে নেই, মাটি খুঁড়তে নেই, কাপড় ধোয়া টোয়া করতে নেই,
1: যতটুকু সম্ভব এর থেকে বিরত থাকা উচিত।
0: তো সব মানে মিলিয়ে একটা কথা বলা যায় যে আমাদের যে লোকায়ত সংস্কৃতি সেটা কিন্তু একেবারে নিজের জীবনের একেবারে বাস্তব চলা থেকে নেওয়া হয়েছে, কারণ ঠিকঠাক ভাবে যদি আমরা পরিবেশকে দূষিত
1: সুন্দর রাখা যায়, মানে
0: ভালো রাখি, তাহলে আসলেই আমাদের
1: সুফল আসবে।
0: যাই হোক, আর কি আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, খুব ব্যাড লাক, আপনার কথা আমরা শুনতে
1: পাচ্ছি
0: কিন্তু আমাদের কথা আপনি শুনতে পাচ্ছেন, এরকম একটা মানে
1: একটা দুটো ফোন এরকমই হয়েছিল, তারপর ঠিক হয়ে গেছে।
0: যাই হোক, তো আজকে প্রথমে গানটা শুনতে চাইছি, তোমার কথা হেথা কে হতো বলে না, মিছে করে শুধু কোলাহল, সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু ফলাফল। তো এই গানটা আমি ডেডিকেট করছি প্রথমে আমার খুব ভালো বন্ধু ত্রিপুরা থেকে অবিনাশ ভাই শুনবে, তারপর প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী, তারপর অরুণ দাস, পিঙ্কু দাস, তারপর আছেন আমাদের বাপন আচার্য, সিন্ধু দাস, বাবলি লাবলি, পূর্ণিমা, রুমা, জুহি মালাকার, নমিতা মালাকার, বৃষ্টিনাথ, পিঙ্কিনাথ, তারপর আছেন শ্যামলি বেগম চৌধুরী, রাসনা বেগম চৌধুরী, আর আমার খুব খুব খুব খুব প্রিয় বন্ধু কমরুল হোসেন রেডিওতে যুক্ত আছেন, তার জন্য রইল। যাই হোক, অনেক বলাবলি করলাম, রাখলাম,
1: নমস্কার, সবাইকে শুনুন আপনার পছন্দ।

0: গানখানি শিল্পী ছিলেন অর্ঘ্য সেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি, আগামী 5 জুলাই রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার কৃপাময় নাথ। এই বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি আপনারা প্রশ্ন করতে পারেন 2627799 এই নম্বরে, এবং আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন ওই সময়ে। আমি চলে যাচ্ছি আবারও ফোনের দিকে, কারণ আমাদের সময় ফুরিয়ে আসছে, বেশিক্ষণ নেই আর। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কি বলছেন?
1: আমি কাঞ্চনবাড়ি থেকে বলছি, মনিকা দত্ত।
0: অনেক অনেক ধন্যবাদ মনিকা দেবী, আপনি ফোন করেছেন অনেক দিন পর, মনে হচ্ছে আমার কথা হচ্ছে আপনার সাথে। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আর কি ফোন করেছিলেন, মানে পাননি না সুরের বেলা শোনাই হয়নি? যাই হোক, শুনবেন, থাকলেও ভালো লাগবে, তাই না? তো আজকে বলুন, হ্যাঁ বলুন, কি গান শুনবেন? আবার বলুন।
1: দাঁড়িয়ে আছো তুমি আমার গানে।
0: আচ্ছা, অবশ্যই হবে। কি আছেন আপনার সাথে গান শোনার জন্য?
1: অনেকদিন পর মুজান্নগর থেকে শুনবেন আমাদের দাদা জহরলাল বর্মন।
0: হ্যাঁ,
1: শুনবেন প্রেমজিৎ দাদা, মিঠুন চক্রবর্তী, রাজা মাঙ্গাকার, আমার ছোট ভাই সঞ্জয় দত্ত, ছোট বোন প্রতিভা দত্ত, পূর্ণিমা দত্ত, রুমা দত্ত, আর যারা যারা এই অনুষ্ঠানটি শুনছেন তাদের সবার জন্য
0: অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, এইভাবেই ফোন করবেন, রাখছি, নমস্কার।
1: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।

0: দিনখানি আমরা শুনলাম চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, সময়ের একদমই শেষের দিকে আমরা ফোনটা ধরে নিচ্ছি, দেখি কে রয়েছেন। হ্যালো, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানের শেষেও ফোন করার জন্য, খুব ভালো লাগলো। যাই হোক, ঝটপট আপনি গানটা বলে দিন, না হলে আর সময় হচ্ছে না।
1: আচ্ছা,
0: হ্যাঁ হ্যাঁ, কাটায় কাটায়, আপনি অনেক অনেক দেরিতে ফোন করেছেন, তো আশা করি ভালো আছেন। কথা হবে পরে আবার, কারণ আরেকদিন অনুষ্ঠানে কথা হবে, কারণ আজকে তো আপনি গান শুনবেন। তো ঝটপট যদি আপনি কারো নাম বলে বলতে পারেন, আপনার ইচ্ছে হলে আপনি বলতে পারেন।
1: আপনি শুনবেন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

0: ਵਾਹਿ
1: গানখানি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় ফুরিয়ে এসেছে, এবার বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি, আগামী 5ই জুলাই রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার কৃপাময়নাথ। নাক কান গলা সম্বন্ধিত যে কোনো প্রশ্নের উত্তর পেতে আপনারা ফোন করুন 2622 এই নম্বরে। আবারও বলছি, 2622 এই নম্বরে মাফ করবেন, ফোন নম্বরটি আমি আবারও বলে দিচ্ছি, 2622 আপনারা এই নম্বরে ফোন করতে পারেন এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আপনারা পেতে পারবেন ফোন করে। শুনলেন আপনাদের আগামী দিনের আমাদের ডাক্তারের দরবারে অনুষ্ঠানের ঘোষণা। আমাদের বিদায় নিতে হবে শ্রোতা বন্ধুরা, আবারও কথা হবে আগামী সপ্তাহে, এই আশায় রইলাম। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আকাশবাণী শিলচরের সাথে জুড়ে থাকুন। নমস্কার।

ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের শিল্পী প্রণব রায় এবং শান্তা উজির।

গানখানি শুনলেন প্রণব রায়ের কণ্ঠে। পরের গানটি শুনবেন প্রণব রায় এবং শান্তা উজিরের দ্বৈত কণ্ঠে।

0: আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন 1:30:05। এখন কলকাতা কেন্দ্র থেকে শুনবেন বাংলা।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। তিনি নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের ওপর আলোচনা চলছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের ও ইংল্যান্ড ঘানার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দুই পদ্মভূষণ সাত পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার এবছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করা হয়। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ষোড়শ বৈঠকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, এই পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানান এবং উল্লেখ করেন, এর ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতন পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। দোভাল জোর দিয়ে বলেন, এই অঞ্চলে অবাধ নৌ চলাচল অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে। শ্রী দোভাল বলেন, সারা বিশ্ব বর্তমানে সামরিক সংঘাত, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং বৈপ্লবিক প্রযুক্তির প্রভাবে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তার ঝুঁকিগুলো এখন জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনীয় আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে মূলত প্রথাগত নয় এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলির ওপরই আলোচনা করা হবে।
2: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল এবং বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরের ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
3: পিছলে 12 বর্ষোকে জো ভি সিদ্ধিয়া দেশ কি রহি হ্যায় উনকে

0: में अगर आप तराजू से तोलोगे हर निर्णय, हर कदम, हर प्रयास, उनके मूल में राष्ट्र प्रथम की भावना ही केंद्र में है। स्वच्छ भारत अभियान से लेकर मेक इन इंडिया, स्थानीय वस्तुएं खरीदने पर जोर, ये सारे इनिशिएटिव इसलिए सफल हुए क्योंकि देश की जनता ने देश को सबसे ऊपर रखते हुए अपना कर्तव्य निभाया।
1: কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষিক্ষেত্রে এলনিনো এবং আবহাওয়ার উপর তার প্রভাব বিষয়ে এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। একাধিক রাজ্যের সচিব, জেলা শাসক এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে অংশ নেন। কম বৃষ্টি, বিকল্প চাষের পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে আজকের বৈঠকে আলোচনা হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী চৌহান জানান, এলনিনোর পরিস্থিতির সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব সীমিত রাখতে বদ্ধপরিকর। অযোধ্যা রাম মন্দিরে দানের টাকা তছরূপের অভিযোগে তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট আজ উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। লখনৌ ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থ আজ অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় প্রসাদের হাতে এই রিপোর্ট তুলে দেন। তদন্ত এখনও চলছে। উল্লেখ্য, মন্দির ট্রাস্টের অনুরোধে গত 13 জুন উত্তরপ্রদেশ সরকার রাম মন্দির দান তছরূপের অভিযোগে সিট গঠন করে। সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য ও পশুপালন ও দুগ্ধচাষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করে জানিয়েছেন, পদত্যাগপত্র জমা পড়ার পর থেকেই এই বিষয়টি কার্যকর হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত একটি মামলার জেরে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, তিরুচিরাপল্লী, কোয়েম্বাটুর এবং মাদুরাইয়ে মোট 18টি স্থানে তল্লাশি চালাচ্ছে। ইডি জানিয়েছে, 2017 সালে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই পদক্ষেপ। সংস্থাটি আরও জানায়, পুলিশ 2021 সালে এই মামলায় চার্জশিট দাখিল করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এয়ার, মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটি শোনা যাবে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবার বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতে ওইটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের ওপর আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা চলছে। 6 ঘণ্টার এই আলোচনায় মোট 30 জন বক্তা অংশ নেবেন। বিজেপি, তৃণমূল, কংগ্রেসের দুই ব্লকের পাশাপাশি আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং এজেইউপিএর প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনার সূত্রপাত করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়করা। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন কম্প্রেহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট ভারতীয় কৃষক, মৎস্যজীবী, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশ্ববাজারে সমৃদ্ধ হতে এবং কর্মসংস্থানের সৃষ্টিতে সহায়তা করবে। ইংরেজ দৈনিক প্রকাশিত একটি নিবন্ধে মন্ত্রী বলেন, চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হতে চলা এই চুক্তির ফলে ব্রিটেনের বিভিন্ন খাতে ভারতীয় পণ্য ব্যাপক সুবিধা পাবে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত সাড়ে দশটায়। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সপোর স্টেডিয়ামে খেলা শুরু রাত দেড়টায়। গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: তাও অ্যাপ থেকে বা
1: অল্লফাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলচর, এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান, পরিবেশনায় শান্তিকুমার ভট্টাচার্য।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন শান্তিকুমার ভট্টাচার্যের পরিবেশনায়। আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: এবারে লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ধীরঞ্জন চক্রবর্তীর শ্রীখোল বাদন।

পরপর তিনখানি ভজন শুনলেন অর্ধেন্দুশেখর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর।

0: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
1: বলছি বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
3: আকাশবাণী শিলচর, এখন গীত শুনবেন শিল্পী মানসী।

পরপর দুখানি গীত শুনলেন। শিল্পী ছিলেন মানসি। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হলো। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টায়।

श्री रामचंद्र की चोरों चिट्ठी पत्र थुंगरे दन्ना रघुमणि दया

কৌরব সুখুমলু গনু তাগল পর প্রাণ ভাই তেমকে বুয়া

当雷巴麦给的库多米那雷提了雷的那黑罗的库布拉诺帕爹的黑帕

শিক্ষা মন্ত্রী ডক্টর রনোজ পেগুন সোশ্যাল মেডিয়া মাংজাউন খাঙালে মহিরসিংসি রিজাল্ট খাঙনবদম আসাম স্টেট স্কুল এজুকেশন বোর্ড কি ওয়েবসাইট সেবা অনলাইন ডট ও আর জি লগ ইন তো রিজাল্ট খাঙ্গান পরীক্ষাকে মার্কশিট ডাউনলোড তোমনি পানি হন্দি কম্পার্টমেন্টাল পরীক্ষা পূর্ণ মহিং হুমফু মরিমা ফমকি শক্তি লাইমে কামাখ্যা দেবী লাইবুদারদি হওনা মুবাজি মেলা হওরে কামাখ্যা দেবী লাইসং থবুরে খাঙালে চাহি খুদিং মতগুম হন্দি অম্বুবাজি মেলা মেরামদ আরাপ আরাপ মফমদ সাধু সৈনা ভক্ত কয়া লাগুন মেলা সরুক ইারে মরং মাপন মিনিট নিপান সেকেন্ড নিপুনিত চটপ মেলা পানোপ হইন কামাখ্যা দেবী থংসু লোসিনী পানি মেলা লোদ্রিফাবি তান কুলুন দুই কুমারি কুমাফাব মন্দির থং লোনগান তান কুন্ুক মপুং পান ভক্ত কামাখ্যা মন্দির থং হামদোকি হাইন কামাখ্যা টেম্পল বোর্ড থাদোরপ চেরোলম খাঙালি পও লজরে আগস্ট পানি শিলচর মণিপুর থরমি মতানি লোসিনজরে।

রাজায়া জয় চক্রবর্তী নিখুরং রাজাবথাই খালাইখা রাজাবথাইনি প্রোগ্রাম জিনিন দে রানুং জামখা খিসা ইয়াখো না নালাইলাই নং সাইনসিনি গ্রাউ জুমা খনারিনা আকাশবাণী শিলচর গ্রাউজুমা ফুরিডু সুরজালী বর্মন গুয়াহাটির থাকি নেওয়া দুবাই ও আবুধাবি মুলুক গিবিমনি

বিবাচি মেলা জেনখা মন্দির নাইশো সাইনথিবা নালাইলেনি মাইথাই লাইনিং এবং মাইথাই হাবো গিভিন গিভিন দেশ ও দেহে বাইজিনি পূজারিয়া রাও থান্ত্রিক ওদেখলে পূজারি রাও টু ইবু মাইথাইনি অম্বুবাচী মেলা নাই মানেখলে হি মিঠিম লাইখা অম্বুবাচী নি প্রবৃতি নিয়াহা হর

আকাশবাণী শিলচর। অনিবার্য কারণবশত সংবাদ সম্প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা দুঃখিত।

0: আকাশবাণী শিলচর। অনিবার্য কারণবশত সংবাদ সম্প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা দুঃখিত।
1: এক জমানে সে কাহা

0: कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: आकाशवाणी शिलचर, আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্টসে এবং FM 102.3 মেগাহার্টসে। এবারে প্রথমে আজকের, পরবর্তী অনুষ্ঠানের এবং এরপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি শুনবেন। আজ রাত 6:45 শুনবেন চাষ আবাদের কথা, এতে উন্নত বীজ নির্বাচন এ বিষয়ে বলবেন নবজ্যোতি ভূঁইয়া। রাত 8:00 শুনবেন হিন্দি কথিকার অনুষ্ঠান, এতে স্বরচিত কবিতা পাঠ করে শোনাবেন সুবোধা পাণ্ডে। রাত

0: 15 মিনিটে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ধীরঞ্জন চক্রবর্তীর শ্রীখোলবাদন। রাত 8:30 মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দাদরা শুনবেন সারথি চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। রাত 9:15 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 মিনিটে শুনবেন গজল শিল্পী ভার্গবী বন্দ্যোপাধ্যায়। রাত 10:10 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন স্বরাজ মুখোপাধ্যায়ের কণ্ঠে। এতক্ষণ শুনলেন আজকের অনুষ্ঠান সূচি, এবার শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল অর্থাৎ 24 জুন 2026 খ্রিস্টাব্দ অমৃতবাণী শুনবেন সকাল 6:05 মিনিটে। ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনবেন সকাল 6:10 মিনিটে। সকাল 6:30 মিনিটে খেতে খামারে লোকগীতি শুনবেন সকাল 6:35 মিনিটে তন্দ্রা রায়ের পরিবেশনায়। বেলা 11:30 মিনিটে লোকগীতি শুনবেন তন্দ্রা রায় এবং মহুয়া চৌধুরীর পরিবেশনায়, আমার কথা অনুষ্ঠানের অব্যবহিত পড়েই। এছাড়াও দুপুর 1:40 মিনিটে লোকগীতির শিল্পী সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত শুনবেন সকাল 7:05 মিনিটে। দেশবন্দনা সকাল 7:20 মিনিটে। সকাল 7:40 মিনিটে ও দুপুর 1:15 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রেয়া গুহঠাকুরতার কণ্ঠে। এছাড়াও রাত 9:30 মিনিটে আবারও শুনবেন রবীন্দ্রসঙ্গীত গীতাঞ্জলি অনুষ্ঠানে। সকাল 8:40 মিনিটে আধুনিক গান শুনবেন সৈকত মিত্রের কণ্ঠে। এছাড়াও বেলা 12:30 মিনিটে শুনবেন আপনাদের পছন্দের আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50 মিনিটে, বেলা 10:30 মিনিটে, বেলা 12:00 ও রাত 7:15 মিনিটে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন ভজন সাপুরীর সেন্তুর বাদন। সকাল 9:30 মিনিটে খেয়াল শুনবেন ছোটা গান্ধর্বের কণ্ঠে। রাত 10:00 শুনবেন গিরিরাজ সিংয়ের সেতার বাদন। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত সিয়ারাম তিওয়ারির কণ্ঠে ঠুমরি শুনবেন রাত 8:15 মিনিটে। বাংলা ছবির গান শুনবেন বেলা 10:00। গজলের শিল্পী ভারতী বিশ্বনাথন বেলা 11:00। বেলা 11:30 মিনিটে শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন চম্পা ভট্টাচার্য। দুপুর 2:00 ভজনের শিল্পী অন্তরা রায়। দুপুর 2:30 মিনিটে নজরুলগীতি শুনবেন সুব্রত খাজাঞ্চির পরিবেশনায়। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে অশোকরঞ্জন চক্রবর্তীর বেহালা বাদন শুনবেন দুপুর 2:45 মিনিটে এবং রাত 8:30 মিনিটে শুনবেন তপন চট্টোপাধ্যায়ের পরিবেশনায় সমবেত যন্ত্রসঙ্গীত। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05 মিনিটে, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35 মিনিটে। সন্ধ্যে 6:15 মিনিটে শুনবেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45 মিনিটে। রাত 8:00 কথিকার অনুষ্ঠান, এতে বরাকের লোকসাহিত্যে নারী পরিসর, এ বিষয়ে বলবেন দুর্বা দেব। দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15 মিনিটে। এতক্ষণ প্রথমে আজকের এবং এরপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান।
1: আপনার বিজনেস কো বড়ানে কে লিয়ে লিজিয়ে আকাশবাণী কা সহযোগ অর দিজিয়ে উসে বুলন্দিয়ো কে পাংখ।
2: আপনার বিজনেস লোকাল হ্যায় ইয়া রাষ্ট্রীয়, আকাশবাণী দিতি হ্যায় উপভোক্তাওঁ তক পৌঁছনে কা হর বিকল্প।
1: আর আব তো আপ ঘর দফতর ইয়া দোকান পর ব্যাঠে ব্যাঠে কর সকতে হ্যায় আকাশবাণী কে কিসি ভি কেন্দ্র কে লিয়ে বিজ্ঞাপনো কি বুকিং।
2: আকাশবাণী কে বিভিন্ন চ্যানেলো পর বিজ্ঞাপন দেনা সুলভ অর সস্তা।
1: বুকিং হ্যায় তো সম্পর্ক করে 8700001424 পর।
2: 8700001424।

শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন অনিন্দিতা ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

অনুষ্ঠানে এবারের ছবি সাজপাতি গিয়েছেন অন্বেষা দত্তগুপ্ত।

শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। এই গানটি শুনলেন জিৎ গাঙ্গুলি এবং ববের কণ্ঠে লাভ এক্সপ্রেস ছবি থেকে। এবারের গানটি শুনবেন জানেমান ছবি থেকে, শিল্পী জিৎ গাঙ্গুলি এবং শিল্পা রায়।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন উড়ান ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: তাও অ্যাপ থেকে বা
1: অন্যভাবে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলচর, এখন শুনবেন অনুষ্ঠান চাষ আবাদের কথা।

কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আসরে প্রথমে আমরা শুনব একটি আলোচনা, উন্নত বীজ নির্বাচন। আর এ নিয়ে আলোচনা করছেন কৃষি বিশেষজ্ঞ

0: নবজ্যোতি ভূঁইয়া। তাহলে আসুন শোনা যাক এই আলোচনাটা।
1: উন্নত বীজ নির্বাচনের কথা বলতে চাইলে প্রথমে আমি বীজের কথা জানতে লাগবো। সাধারণ অর্থে বলে হলে গাছের যে অংশ থেকে বংশবৃদ্ধি হয় তাহাকে বীজ বলা হয়। এই ক্ষেত্রে কুশিয়ার গাছের আগা, লেবু গাছের ডাল, ধানের গুটি আদিয়ে হলো এই শস্যগুলির বীজ। বিভিন্ন কারকের উপর ভিত্তি করে এই বীজগুলিকে সুবীজ বলতে পারি। এই বীজগুলি স্থানীয় বীজ হতে পারে, অধিক উৎপাদনক্ষম বীজ হতে পারে বা বর্ণসংকর বীজ। আমার চাষি ভাইরা এই কথাগুলো জানা উচিত। অধিক উৎপাদনক্ষম বীজগুলি কিছু উন্নত জাতের বীজ, যেগুলি জাত কয়েক বছর বাছাই করার পর উদ্ভাবন করা হয়। এই বীজগুলির চাষ কৃষক বন্ধুরা 3 বছর পর্যন্ত সুকলমে করতে পারে। অন্যদিকে বর্ণসংকর বীজগুলি হল 2টি বিভিন্ন জাতের মধ্যে সংকরণ ঘটিয়ে পাওয়া প্রথম বছরের বীজ। আর এইখানে গুরুত্বপূর্ণ কথা হয়েছে কি, এই বীজগুলি কৃষক বন্ধুরা 1 বছরের জন্যই চাষ করতে পারে, আর প্রতি বছর চাষের জন্য নতুন বীজ নিতে হবে। এই বীজ আগামী বছরে চাষ করলেও সঠিক উৎপাদন পাওয়া যায় না, আর বিভিন্ন রকমের বৈশিষ্ট্যযুক্ত গাছ দেখা যায়। উন্নত বীজ বললে বিশুদ্ধ জাতের অধিক অঙ্কুরণ ক্ষমতা সম্পন্ন তথা অন্যান্য অবিশুদ্ধতা থেকে মুক্ত বীজকে বোঝায়। এই বীজগুলি ভৌতিক তথা বংশগতভাবে বিশুদ্ধ হয়। এই বীজসমূহে পাথর, কাঠের টুকুরা, ভাঙ্গা বীজ আদি থাকতে লাগে না, না ও বিভিন্ন রোগ তথা পোকার আক্রমণ থেকে মুক্ত হওয়া দরকার। ইহার বাইরেও উন্নত বীজগুলি হৃষ্টপুষ্ট, স্বাভাবিক রংযুক্ত এবং এক এক আকারের হয়। রেজিস্ট্রার প্রতিষ্ঠানে উৎপন্ন হওয়া বীজগুলিতে প্রতিষ্ঠানের এক সঠিক লেবেল দেওয়া থাকে। এই হচ্ছে উন্নত বীজের মানে একটা ডেফিনেশন। উন্নত বীজগুলো মানে বিভিন্ন প্রতিষ্ঠানে উৎপন্ন করা যায়, গতিকে এই বিজ্ঞানসম্মতভাবে যেগুলো উৎপাদন করা উন্নত বীজ তার একচুয়ালি 4টা মানে শ্রেণীতে ভাগ আমি করতে পারে। এগুলো হচ্ছে নিউক্লিয়াস সিড বা মূল বীজ। এই বীজসমূহ জাত উৎপাদন করা প্রতিষ্ঠানগুলিতে অতি কম পরিমাণে উৎপাদন করা হয়। এই নিউক্লিয়াস বীজগুলো জাত উৎপাদন করা প্রতিষ্ঠানতে উৎপাদন করা হবে, আর এটা মানে ফার্মার্সের জন্য না হয়, এটা মানে এই গবেষণার জন্যই আসলে মূল বীজ উৎপাদন করা যায়। এটি প্রথম প্রথম এই বীজটাই উৎপাদন করা যায়। তারপরে আছে আপনার ব্রিডারশিপ বা প্রজনন বীজের বীজ। এই বীজগুলি গবেষণা কেন্দ্রতে উৎপাদন করা যায়, এটা বিজ্ঞানী তত্ত্বাবধানে করা যায়, আর এই বীজগুলি সম্পূর্ণভাবে বিশুদ্ধ
0: বিশুদ্ধ।
1: তারপরে আইব আপনার ফাউন্ডেশন সিড বা
0: বুনিয়াদী বীজ।
1: এই বীজসমূহ প্রজনন বেদের বীজ থেকে অনুমোদিত প্রতিষ্ঠানে করা হয়। এই বীজগুলো আমার ফার্মার্স আমার কৃষক ভাইয়ের কারণে উপলব্ধ হয়।
0: আচ্ছা,
1: তার খালি এই সার্টিফাইড বীজ থেকে এই বীজগুলোর দাম একটু বেশি হয়।
0: আচ্ছা, তো আমাদের কৃষক ভাইয়ের এই যে আপনি বুনিয়াদী বীজ বললেন সেগুলো সংগ্রহ করবেন,
1: সংগ্রহ করতে পারে, করতে পারে।
0: আচ্ছা,
1: তারপরে আইব সার্টিফাইড বীজ বা প্রমাণিত বীজ। এই বীজগুলো বুনিয়াদী বীজ থেকে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান বা কৃষকের জমিতে উৎপন্ন করা হয়। কেবল নির্দিষ্ট নিয়মের দ্বারা বীজ প্রমাণীকরণ করা হবে। এই আমি যেগুলো বীজ বলছে তার ভিতরে এই মূল বীজ এবং প্রজনন বীজের বীজ 100% বিশুদ্ধ হওয়া দরকারী, আর বুনিয়াদী বীজ 99% এবং প্রামাণিত বীজ কমপক্ষে 98% বিশুদ্ধ হওয়াটো প্রয়োজন। এই উন্নত বীজগুলো রেজিস্টার প্রতিষ্ঠানে উৎপন্ন করার বাইরেও আমার কৃষক বন্ধুরা নিজের চাষেও কিছু ব্যবস্থা নিতে পারে, যার দ্বারা উন্নত বীজ নির্বাচন করতে পারে। কৃষক ভাইরা চাষ করে থাকা স্থানীয় জাতগুলি থেকে নিজস্বভাবে উন্নত বীজ লতে পারে। তার জন্যে চাষ করা মাটি সূক্ষ্ম পর্যবেক্ষণের পর নির্বাচন করা শস্যসমূহ থেকে বীজ সংগ্রহ করতে লাগে। সেই বীজগুলি উপযুক্ত আর্দ্রতায় শুকিয়ে পরিষ্কার ও শুকনা জায়গায় সংরক্ষণ করতে লাগে। লক্ষণীয় দিক হল যে রোগ বা পোকার দ্বারা আক্রান্ত বীজগুলি বেছে বের করে নিতে হয়। কেন কি যদি ভাল উৎস থেকে এই বীজগুলো ভালো উৎস থেকে এই বীজগুলো পাওয়া যায় না, তাহলে বীজগুলো ভালো বীজ পাওয়াটা অসম্ভব। তো উন্নত বীজসমূহ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ইহার অধীনস্থ গবেষণা কেন্দ্রসমূহে, রাজ্যিক তথা রাষ্ট্রীয় বীজ নিগমসমূহ ও অন্যান্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান থেকে উপলব্ধ হয়। অন্যান্য কিছু স্বীকৃতিপ্রাপ্ত বিক্রেতার দ্বারাও উন্নত বীজ উপলব্ধ হয়। এরকম প্রতিষ্ঠানে বীজ ক্রয়ের সময় বীজের ব্যাগে থাকতে লাগা

0: ৱেল দেখাটা অতি দৰকাৰ। যিগুলো ৰেজিষ্টাৰ প্ৰতিষ্ঠানৰ বীজ এগুলো কৃষক ভাইৰা বজাৰ থেকে ক্ৰয় কৰিব, তাতে কিছু লেবেল থাকে। এই লেবেলগুলো ভালে কৰে দেখা দৰকাৰ। সাধাৰণ বীজ অনুসাৰে লেবেল পৃথক পৃথক হয়, মূল বীজের ক্ষেত্রে লেবেল এখানে থাকে না, এখানে প্রজনন বীজের একটা সার্টিফিকেট থাকে। প্রজনন বীজগুলির প্রজনন বীজগুলির ক্ষেত্রে সোনালী লেবেল, বুনিয়াদী বীজগুলোর ক্ষেত্রে সাদা লেবেল, আর সার্টিফাইড বীজ বা প্রমাণিত বীজের ক্ষেত্রে নীল রঙের লেবেল থাকে। এই লেবেলগুলিতে বীজের সম্বন্ধে বিভিন্ন রকমের তথ্য দিয়া থাকে। এই লেবেলগুলিতে কিছু কিছু তথ্য দিয়া থাকে, আর এই তথ্যগুলো এই আমার উন্নত বীজের জন্য অতি জরুরি তথ্য। প্রমাণিত বীজগুলি প্রকৃততে কৃষক ভাইদের জন্য উপলব্ধি হয়, যেগুলো আমি সার্টিফাইড বীজ বলে আমি। বেগের লেবেলে থাকা আবশ্যকীয় তথ্যসমূহ হল যাত্রীর নাম, তারপর পরীক্ষা করার তারিখ, তারপর অঙ্কুরণের পরিমাণ, তারপর বিশুদ্ধতার পরিমাণ, তারপরে আইব অন্য শস্যের বীজের পরিমাণ, তারপরে আইব যেগুলো খের কুড়া আদির পরিমাণ, তারপর আগাছা বীজের পরিমাণ। এই পরিমাণগুলো শতাংশ হিসাবে তাতে তথ্য এই লেবেলে দিয়া থাকে। তারপরে বীজ উৎপাদনকারীর নাম ও ঠিকানা দিয়া থাকে, আর প্রামাণিকরণের মান্যতার যেটা সময়সীমা, একটা এক্সপায়ারি লেবেল দিয়া থাকে।
1: আচ্ছা আচ্ছা।
0: কৃষক ভাইরা আপনার আপনার ঘরেও এই অঙ্কুরণ ক্ষমতা নির্ধারণ করতে পারে, কেন কি যদি কম অঙ্কুরণ ক্ষমতার বীজের চাষ করে তাতে কৃষক ভাইরা একটা লস হওয়ার চান্স থাকে। তার জন্য কৃষক ভাইরা নিজে বীজের অঙ্কুরণ ক্ষমতা যাচাই করে নিতে পারেন। তার জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক বীজ নিয়ে, ধরেন কি 100টা বীজ নিয়ে, সেই বীজগুলো ভিজিয়ে উম দিয়ে জ্বালা আনতে লাগে। জ্বালা আসা বীজের সংখ্যা তারপর হিসাব করে শতকরা হিসাবে, শতাংশ হিসাবে অঙ্কুরণ ক্ষমতা নির্ধারণ করতে পারে, নিজে করতে পারে। এই বীজ বদলিকরণ অনুপাতটা একটা অতি গুরুত্বপূর্ণ মাপ। এই মাপটা অতি দরকার, কেন কি একটি অঞ্চলে কৃষির উন্নতির এটা একটি অনুমান পাওয়া যায় এই মাপটার দ্বারা। বীজ বদলিকরণ অনুপাত হল কৃষক বন্ধুরা প্রতি বছর ব্যবহার করা নতুন বীজের এক হিসাব। এই মাপ নতুন বীজের পরিমাণ ও মোট প্রয়োজন হওয়া বীজের অনুপাতকে শতকরা হিসাবে নির্ধারণ করে বের করা যায়। যতটুক এই মাপটা বাড়বে তার সমানুপাতে এই আমার উৎপাদন একটা অঞ্চলের উৎপাদনও বৃদ্ধি হবে,
1: বেড়ে যাবে।
0: উন্নত বীজ উৎপাদনের জন্য অ্যাকচুয়ালি যেটা চাষ করা যায়, সেই চাষ করার জন্য কিছু একটা সাবধানতা অবলম্বন করতে লাগে। আর প্রথমে যেটা হালি তোলা যেটা প্রস্তুতি, সেই হালি তোলার প্রস্তুতিরও কিছু ব্যবস্থা করতে লাগে। একটা হালি তোলা প্রস্তুত করার জন্য 8 থেকে 10 দিনের পরপর হাল চাষ করে হালি তোলাটা প্রস্তুত করতে লাগে। গোবর বা পচন সার প্রথমবার হাল চাষ করার সময় প্রয়োগ করতে লাগে। হালি তোলাতে জলের উচিত ব্যবস্থাপনা এবং জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকতে লাগে। দুই জাতের হালি তোলার মধ্যে যথেষ্ট ব্যবধান থাকতে লাগে, মানুষ হোক পশু পক্ষী হোক বা জলের দ্বারা, যাতে দুইটি জাতের বীজ মিলে না যায় তার দিকে নজর রাখতে হবে। এই জন্য খড় বা অন্য কোনো জাবড়া দিয়া দুই জাতের হালি তোলার মধ্যে বীজ মিলে না যাবার ব্যবস্থা করতে লাগে। বীজ উৎপাদন করা মাঠটা প্রথমেই হব কি একটা উর্বর মাঠ হওয়া প্রয়োজন, সমতল ও জলের ব্যবস্থা যুক্ত হওয়া দরকার। মূল মাঠে 7 দিনের পরপর 4 থেকে 5 বার হাল চাষ করতে লাগে। শস্য রক্ষার ব্যবস্থাগুলি যেমন ফসল কাটার সময় যাতে অন্য বীজ মিশিয়ে না যায় তার প্রতি সাবধানতা অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো কি ধানের চাষ করলে এই যেটি আমি পৃথকীকরণ দূরত্ব বলছে এটা 3 মিটার পর্যন্ত হতে লাগে। ফসল কাটার পর যেখিনি ব্যবস্থা যেটা আমি ব্যবস্থা করতে লাগে এটা অতি গুরুত্বপূর্ণ, কেন কি সেই সময়ে বেশি মিক্স হওয়ার বা
1: একটু সম্ভাবনা
0: অতি অধিক হয়। ফসল কাটার পর মাড়াই করার সময় বিশেষ সাবধানতা নিতে লাগে। মাড়াই করা জায়গাটুকু শুকনা ও পরিষ্কার হওয়া উচিত। ট্রেক্টর বা অন্য যন্ত্রের সাহায্যে যখন মাড়াই করব, মাড়াই করতে হলে লক্ষ্য রাখতে হবে যে অন্য বীজ এই যন্ত্রগুলিতে লেগে না থাকে। মাড়া দেওয়ার পর বীজ ভালভাবে পরিষ্কার করে উপযুক্ত আর্দ্রতায় শুকাতে লাগে। ধানের বীজের ক্ষেত্রে 12 থেকে 14% আর্দ্রতায় শুকানোটা বাঞ্ছনীয়। বীজ সংরক্ষণের জন্য প্রথমে ভাল করে শুকিয়ে বীজগুলি শুকনা ও পোকামাকড় না থাকা জায়গায় রাখতে লাগে। বীজ রাখা জায়গায় কীটনাশক ঔষধ আদি স্প্রে করে নিতে হয়। প্রতিটি ব্যাগ বা প্যাকেটে মোটা কাগজের লেবেল লাগিয়ে যাত্রীর নাম ও অন্যান্য তথ্যসমূহ।

লেখে রাখতে লাগে। মনে রাখা দরকার যে একটি লেবেল বেগের ভিতরে আর একটি বাহিরে লাগাতে হয়। কোনো প্রকারে যদি বীজ রাখা জায়গাটির আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে বীজগুলি রৌদ্র শুকিয়ে নিতে হয়। বীজ রাখা জায়গায় ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য বিড়াল, ইঁদুর কল অথবা বীজ টোপ ব্যবহার করা যায়। উন্নত বীজের পরে হলো উন্নত জাতের গুরুত্ব। এটা আমি ধানের কথা বলতে লাগলে আসাম কৃষি বিদ্যালয় থেকে বিভিন্ন মরশুমের জন্য বিভিন্ন রকমের ধানের জাত বাইর হয়েছে। আমরা চাষি ভাইরা এইগুলি জাত সম্বন্ধে কিছু কিছু জানেন। চাইল মরশুমের জন্য রঞ্জিত, বাহাদুর, মাসুরি বা আইজং, সত্যরঞ্জন, বসুন্ধরা এবং কেতেকী জহা প্রভৃতির ক্ষেত করতে পারে। কিছু নিচা জমিতে যেখানে জল একটু বেশি জমা হয়, আমার এই বরাক ভিলতে যেগুলো ধানের জমি আছে সেই জমিগুলোতে একটু জল বেশি জমা হয়, সেই জমিতে জলশ্রী, জলকুঁড়ি প্রভৃতি করতে পারে। আর আউস ক্ষেতের আউসের যেটা মরশুম, আউস ক্ষেতে লুইট, কপিলি আর দিশাং করতে পারে। আর বরুয়া মরশুমের ক্ষেত্রে কনকলতা, জয়মতী, জ্যোতিপ্রসাদ, বিষ্ণুপ্রসাদ প্রভৃতি জাত করতে পারে। এইগুলো আমার যেগুলো আমার কৃষি বিশ্ববিদ্যালয়ের যেগুলো উৎস আছে বা আমার বীজ নিগম আছে এই উৎসবগুলিকে সংগ্রহ করতে পারে। হ্যাঁ, হাইব্রিড ধানের জাত অ্যাকচুয়ালি আসামে আমার চাষি ভাইরা কিছু কিছু হাইব্রিড ধান করছে, ওনার ক্ষেত্রে করছে, কিন্তু এখনো আমার কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হাইব্রিড ধানের জাত এখনো উদ্ভাবন হয় নাই। কিন্তু হাইব্রিড ধানের জাত কিছু অনুমোদিত হয়েছে, যেগুলো জাত বাইরে থেকে আইছে আমার কৃষি বিশ্ববিদ্যালয়ে আসামে ক্ষেত্রে করার জন্য এটা অনুমোদন হয়েছে, সেদিন সময়সীমাতে করতে পারে। কৃষক বন্ধুরা আমার বীজ নির্বাচন করতে একটু সাবধানতা অবলম্বন করতে লাগে, কারণ বীজেই হয়েছে ভালো উৎপাদনের এটা প্রথম আর প্রধান মূল। কারণ ভাল বীজ সংগ্রহ করলেই ভাল উৎপাদন পাওয়া সম্ভব, এই কথা মনে রাখা দরকার। আর অধিক উৎপাদনক্ষম জাতের বীজসমূহ তিনি বছরের পরপর আর বর্ণসংকর বীজসমূহ প্রতি বছরে বদলাতে লাগে। বীজ নির্বাচন করা ছাড়াও চাষ করার পদ্ধতিগত ব্যবস্থা তথা বৈজ্ঞানিকভাবে চাষ করার পদ্ধতিসমূহ গ্রহণ করতে লাগে, যাতে কৃষক ভাইরা আশানুরূপ উৎপাদন পেতে পারেন।

তো কৃষক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন একটি আলোচনা, উন্নত বীজ নির্বাচন। আর এ নিয়ে আলোচনা করলেন কৃষি বিশেষজ্ঞ নবজ্যোতি ভূঁইয়া। তো আমাদের আসরে এবারে আছে আধুনিক গান কিশোর কুমারের কণ্ঠে।

কৃষক বন্ধুরা, আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। তো এবারে আমাদের আসরে আছে লোকগীতি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

এতক্ষণ স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে আপনারা শুনলেন লোকগীতি। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন চাষ আবাদের কথা অনুষ্ঠান। আসর উপস্থাপনায় ছিলেন হিমানিশ ভট্টাচার্য।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন পাপা কেহতে হে ছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই গানটি শুনলেন কেদারনাথ ছবি থেকে অমিত ত্রিবেদীর কণ্ঠে। এবারের গানটি শুনবেন স্বপ্নে ছবি থেকে হেমা সারদেসাইয়ের কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 7:34:40। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং তার অব্যবহিত পরেই শুনবেন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।

শুনি খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তেহরান তাদের পারমাণবিক কার্যকলাপের উপর নজরদারিতে সম্মতি দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিন বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 জন পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণের পাশাপাশি 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে প্রাক্তন বিচারপতি কে টি থমাসকে সমাজ সংস্কারমূলক কাজের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। অন্যদিকে টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুট্টি ও নেপথ্য সঙ্গীতশিল্পী অলোক আয়াগ্নিক রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ সরকার পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, প্রতিবছর সাধারণতন্ত্র দিবসের দিন এই পুরস্কার ঘোষণা করে সরকার। শিল্প, সাহিত্য, শিক্ষা, খেলা ও সামাজিক কাজকর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী মানুষদের এই পুরস্কারে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির উপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ড শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে উপরাষ্ট্রপতি ড মুখার্জিকে দূরদর্শী নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের অন্য বার্তায় শ্রী মোদী বলেন, ড মুখার্জি দেশের উন্নয়নে জীবন উৎসর্গ করেছিলেন।

0: জাতীয় স্বার্থে তার সাহস প্রত্যয় প্রতিটি প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের মহান নেতাদের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন অন্যতম, যার অবদান দেশের একতা ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন দিল্লির ন্যাচারাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া নাফেডের নিলাম পোর্টাল নাফেক্সের সূচনা করে তিনি বলেন, 23 জুন তারিখটি বিজেপি কর্মীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই শ্যামাপ্রসাদ মুখার্জির জাতীয় একতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। অনুষ্ঠানে শ্রী শাহ খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ফোরেদেরকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার কথা বলেন। ডাল ও তৈলবীজ সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের উপর জোর দেন তিনি, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন।
1: आने वाले दो सालों में सहकारिता मंत्रालय सुनिश्चित करेगा कि दलहन का एक दाना भी एनसीसीएफ और नाफेड में व्यापारियों के माध्यम से न आए, सीधा किसानों के माध्यम से आए, जिससे मुनाफा पूरा किसानों के पास। हमने इंफ्रास्ट्रक्चर बना दिया है, अब इंफ्रास्ट्रक्चर को नीचे तक पहुंचाना है और उसमें मैं मानता हूं कि नाफेड और एनसीसीएफ ने भी दृढ़ता के साथ शुद्ध तरीके से काम करने की शुरुआत करनी पड़ेगी, तभी जाकर परिणाम मिलेंगे।
0: विदेश मंत्रक জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনো পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। কাতারের বিস্ফোরণ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ওই ঘটনায় 12 জন ভারতীয় নাগরিক নিহত এবং মোট 66 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, মৃতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করে চলেছে।
2: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I am told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
0: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এই ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তামিলনাড়ু সরকার কাতারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় আজ ঘোষণা করেছেন, ঘটনায় নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে। তিনি জানান, 3 জন নিহতের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রক এবং কাতারে ভারতীয় দূতাবাসের সঙ্গে ধারাবাহিক সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সহ রাজ্যের সুরক্ষায় রাজ্য সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে এখনও পর্যন্ত 142.79 একর জমি তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধানসভায় তিনি বলেন, এর মধ্যে কোচবিহারে 22.95 একর এবং জলপাইগুড়িতে 35.165 একর এবং দার্জিলিং এ 8.815 একর জমি দেওয়া হয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। রাজ্যে বর্তমানে 12টি হোল্ডিং সেন্টারে 1,800 জন অনুপ্রবেশকারী রয়েছে বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, তেহরান তাদের পারমাণবিক পরিকাঠামোর দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক নজরদারিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটন হরমুজ প্রণালীতে নৌপরিবহন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে এবং আর্থিক ছাড় দেবে, তবে তা কঠোর মার্কিন তত্ত্বাবধানে থাকবে। সামাজিক মাধ্যমে এক বিস্তারিত বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি কূটনৈতিক আলোচনায় ইরান নেতৃত্ব উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। তিনি বলেন, ইরান ভবিষ্যতে সার্বিক পারমাণবিক পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে, যাতে পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত সততা বজায় থাকে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, পরবর্তীতে তেহরান যদি এতে সম্মত না হয় তবে আর কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন কৌশলগত সামুদ্রিক করিডোর অবরুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে আগামী দিনে নৌবাহিনীর নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত থাকলেও পুরো অঞ্চলে সামরিক প্রস্তুতি বজায় থাকবে। হোয়াইট হাউসের এই ঘোষণার পরে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট বলেছেন, তেহরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএর তত্ত্বাবধানে কোনো পারমাণবিক পরিকাঠামো, বিশেষত মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর পরিদর্শনে সম্মতি দেয়নি। প্রসঙ্গত, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সরাসরি মার্কিন ইরান দ্বিপাক্ষিক আলোচনার পর উভয়

একটি প্রাথমিক সমঝোতা স্মারক অনুমোদন করার পর 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করার লক্ষ্যে আলোচনা শুরু করেছে। কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সুনিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি কার্যনির্বাহী নির্দেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প জানান, প্রথম নির্দেশে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক হিসাব নিকাশ সম্পন্ন করতে সক্ষম একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরির জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী 5 বছরের মধ্যে কোয়ান্টাম ভিত্তিক সেন্সর ও নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন ঘটানো এর অন্যতম লক্ষ্য। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রী ব্যাটসেটসেক বাতনমুক এবং শিল্প ও খনিমন্ত্রী গঙ্গর দামদেননিয়ামের সঙ্গে মঙ্গল রিফাইনারি প্রকল্পের নির্মাণ স্থল পরিদর্শন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ড জয়শঙ্কর বলেন, ভারত মঙ্গোলিয়া বন্ধুত্ব প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে চলেছে। তিনি প্রকল্পে যুক্ত বিভিন্ন দলের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জের ম্যাচে আলজেরিয়া জর্ডনকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স 3-0 গোলে ইরাককে হারিয়ে দেয়। গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। খবর শেষ হল, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, জাপানের প্রধানমন্ত্রীর আসাম সফর বাতিল করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। আসাম চা নিগমের কর্মচারীদের স্বেচ্ছামূলক অবসরের জন্য রাজ্য মন্ত্রিসভার 9,75,00,000 টাকার অনুমোদন। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ সহ রাজ্যের 3 জন নিয়ে মোট 65 জনকে পদ্ম সম্মান এবং কাছাড়ও হাইলাকান্দি জেলায় বৃহৎ পরিমাণ নেশাজাত দ্রব্য বাজেয়াপ্ত। জাপানের প্রধানমন্ত্রীর আসাম সফর বাতিল করা হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। আজ গুয়াহাটিতে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। বৈদেশিক পরিক্রমা দপ্তরের সচিব বিক্রম মিশ্রী একথা স্পষ্ট করেছেন বলে তিনি উল্লেখ করেন। ড শর্মা বলেন যে জাপানের প্রধানমন্ত্রীর সফর নতুন দিল্লিতে সীমাবদ্ধ থাকবে। আজকের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের হোমস্টেগুলির পঞ্জীয়ন সম্পর্কে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। গুলিকে 3 বছরের মাথায় তাদের পঞ্জীয়ন নবীকরণ করতে হবে এবং এতে কক্ষের সংখ্যা 6 থেকে 8টি পর্যন্ত রাখা যাবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি পোর্টালে এই পঞ্জীয়ন নবীকরণ করতে হবে। এছাড়া আসাম চা নিগমের কর্মচারীদের স্বেচ্ছামূলক অবসর দেওয়ার জন্য 9,75,00,000 টাকা ব্যয়ের বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন জানিয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ দেশপ্রেমিক ড শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুতিথিতে উপরাষ্ট্রপতি ড সিপি রাধাকৃষ্ণন আজ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন যে ড মুখার্জী দেশের ঐক্য এবং সংহতির জন্য নির্ভীকভাবে সোচ্চার হয়েছিলেন। ড রাধাকৃষ্ণন আরও বলেন যে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ এবং উন্নত ভারত গড়ার লক্ষ্যে ড মুখার্জীর ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণাদায়ক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট শিক্ষাবিদ দেশপ্রেমিক ড শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুতিথিতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন যে ড মুখার্জী দেশের উন্নয়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি আরও বলেন যে ড মুখার্জীর সাহস ও জাতীয় স্বার্থের প্রতি তার প্রতিশ্রুতিবদ্ধতা প্রতিটি প্রজন্মকে প্রাণিত করে আসছে। প্রধানমন্ত্রী আরও বলেন যে ড মুখার্জীর সামগ্রিক ত্যাগকে দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে। একটি শক্তিশালী ও উন্নত ভারত

তার জন্য ডক্টর মুখার্জি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন বলে শ্রী মোদী উল্লেখ করেন। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম মৃত্যুতিথিতে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে আজ দলীয় কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ডক্টর মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, জেলা পরিষদের উপসভানেত্রী সাথী রায় কুড়ি প্রমুখ ডক্টর মুখার্জির দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির প্রতি অটল আদর্শ ও আত্মত্যাগের বিষয় নিয়ে বক্তব্য রাখেন। কাছাড় ও হাইলাকান্দি জেলায়ও আজ অনুরূপভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুতিথি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন যে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন নাফেড দেশের প্রায় 74 লক্ষ কৃষককে সহায়তা করে আসছে। আজ নতুন দিল্লিতে নাফেডের একটি নিলাম পোর্টাল চালু করে শ্রী শাহ একথা বলেন। এই পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানটি নতুন দিল্লির অটল ঊর্জা ভবনে অনুষ্ঠিত হয়েছে। শ্রী শাহ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুতিথি উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ডক্টর মুখার্জিকে জাতীয়তাবাদী, সাংস্কৃতিক জাতীয়তাবাদ ও ভারতীয় সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে অভিহিত করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সমৃদ্ধি ও উন্নয়নের মাধ্যমে একটি গৌরবময় জাতি হিসেবে এগিয়ে যাওয়ার পাশাপাশি কৃষিক্ষেত্রেও আমূল পরিবর্তন সাধিত হয়েছে। শ্রী চৌহান বিগত 12 বছরে কৃষিক্ষেত্রে উৎপাদন চোখে পড়ার মতো বৃদ্ধি হয়েছে বলে প্রকাশ করেছেন। তিনি আরও বলেন যে 2014 সালের তুলনায় কৃষি উৎপাদন বর্তমানে 44% বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন যে কৃষি বিপ্লবের সময় থেকেও বর্তমানে এই উৎপাদনের হার বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধ উৎপাদন দপ্তরের মন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তাৎক্ষণিকভাবে কার্যকর করে মন্ত্রী কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরাক উপত্যকার অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থকে আজ মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার প্রদান করেছেন। কবীন্দ্র পুরকায়স্থের পুত্র সাংসদ কনাদ পুরকায়স্থ আজ এই পুরস্কার গ্রহণ করেছেন। এদিকে রাজ্যের বিশিষ্ট ভাস্কর্য শিল্পী ও কলা নির্দেশক নুরুদ্দিন আহমেদকে আজ পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে। বিশিষ্ট এই শিল্পী ভাস্কর্য মঞ্চসজ্জায় বৈজ্ঞানিক ও কলাত্মক কৌশল একত্রে প্রদর্শনের জন্য বিশেষভাবে সমাদৃত ছিলেন। 5600 বেশি নাট্যমঞ্চ ৭৫টি চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে চলতি বছরের পদ্ম সম্মান প্রদান কার্যসূচিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিল্পীকে পদ্মশ্রী সম্মান প্রদান করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রমুখ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে 2টি পদ্মবিভূষণ, 56টি পদ্মশ্রী পুরস্কার সহ মোট 65টি পুরস্কার প্রদান করেন। রাজ্যের সঙ্গীত শিল্পী পখিলা লেখথেপিকেও পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। রাজ্য শিক্ষা বিভাগ জাতীয় শিক্ষানীতি 2020 আসামে সফলভাবে রূপায়নের বিষয়টি নিশ্চিত করতে কলেজগুলিতে প্রয়োজনীয় শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু আজ সারা আসাম ছাত্র সংস্থার নেতাদের সঙ্গে হওয়া সাক্ষাতের সময় একথা বলেছেন। তিনি বলেন যে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলার বিষয়ে সরকার অগ্রাধিকার দিয়ে আসছে। আজ ছাত্র সংগঠনটির প্রতিনিধিদের সঙ্গে হওয়া বৈঠকে 4 বছরের স্নাতক পাঠ্যক্রমের রূপায়ন তথা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য উপায় উদ্ভাবন সম্পর্কে আলোচনা করা হয়। এই বিষয়সমূহ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগসমূহের মাধ্যমে পর্যালোচনা করা হবে বলে ডাক্তার পেগু জানিয়েছেন। বৈঠকটি সম্পর্কে সারা আসাম ছাত্র সংস্থার মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য জানান যে এই বৈঠকে রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষের পূর্বে কলেজগুলির প্রয়োজন অনুসারে স্থায়ী শিক্ষক নিযুক্তির ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ মাধ্যমিক কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করেছে। এই পরীক্ষায় 52.63% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় অবতীর্ণ 65,051 জন পরীক্ষার্থীর মধ্যে 32,931 জন উত্তীর্ণ হয়েছে। 876 জন প্রথম বিভাগে, 17,797 জন দ্বিতীয় বিভাগে এবং 14,258 জন তৃতীয় বিভাগে পাস করেছে। উত্তীর্ণদের ভর্তির জন্য পুনরায় পোর্টাল খোলা হবে বলে পর্ষদ জানিয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে।
কাছাড় পুলিশ।

0: অভিযান চালিয়ে শিলচরে বৃহৎ পরিমাণে নেশাযুক্ত ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। জব্দ করা 29,200টি ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 2,90,00,000 টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে সম্পর্কে বলেছেন যে নেশাযুক্ত দ্রব্যের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। এদিকে হাইলাকান্দি জেলায় মাদক বিরোধী অভিযানে পুলিশ আবারও সাফল্য অর্জন করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শহরের মিশন রোড এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে হাইলাকান্দি পুলিশ 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এর বাজার মূল্য আনুমানিক 2,00,000 টাকা। এই ঘটনায় অভিযুক্ত এক পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে, তবে তার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের সঙ্গে কিছু নগদ অর্থ ও একটি ড্রাইভিং লাইসেন্সও উদ্ধার হয়েছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ তল্লাশি অব্যাহত রেখেছে। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ সঞ্চালকালয়ের পক্ষ থেকে রাজ্যের কৃতি ক্রীড়াবিদদের ক্রীড়া পেনশন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে শ্রীভূমি জেলা ক্রীড়া আধিকারিকের পক্ষ থেকে যোগ্য ক্রীড়াবিদদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনকারীদের অবশ্যই আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা জাতীয় গেমসে পদক প্রাপ্ত হতে হবে। তবে বিগত বছরগুলিতে এই প্রকল্পের আওতায় যারা আবেদন করেছেন তারা পুনরায় আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। শ্রীভূমি পূর্ত বিভাগের নর্থ ও সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে লঙ্গাই থেকে চান্দখানি সড়কে সর্বাধিক 10 টন ক্ষমতাসম্পন্ন ভারী যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কাটাখালে থাকা লঙ্গাই নদীর উপর নবনির্মিত সেতুর অ্যাপ্রোচ বিগত কয়েকদিনের অবিরাম বৃষ্টির জন্য চালু করা সম্ভব না হওয়া এবং সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ করতে এই নির্দেশ দেওয়া হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ রাতে পর্তুগাল উজবেকিস্তানের ও ইংল্যান্ড ঘানার বিরুদ্ধে অবতীর্ণ হবে। পর্তুগাল উজবেকিস্তানের খেলা ভারতীয় সময় রাত 10:30 ও ইংল্যান্ড ও ঘানার খেলা রাত 1:30 অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বিশ্বকাপের আজ সকালে অনুষ্ঠিত খেলায় আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে ও নরওয়ে সেনেগালকে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে রাউন্ড 32-এ প্রবেশ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। জাপানের প্রধানমন্ত্রীর আসাম সফর বাতিল করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। আসাম চা নিগমের কর্মচারীদের স্বেচ্ছামূলক অবসরের জন্য রাজ্য মন্ত্রিসভার 9,75,00,000 টাকার অনুমোদন। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থ সহ রাজ্যের 3 জন নিয়ে মোট 65 জনকে পদ্ম সম্মান এবং কাছাড় ও হাইলাকান্দি জেলায় বৃহৎ পরিমাণ নেশাজাত দ্রব্য বাজেয়াপ্ত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর, আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্সে এবং FM 102.3 মেগাহার্সে। এবার প্রথমে আজকের পরবর্তী অনুষ্ঠানের এবং এরপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি শুনবেন। আজ রাত 8:00 শুনবেন হিন্দি কথিকার অনুষ্ঠান, এতে স্বরচিত কবিতা পাঠ করে শোনাবেন শুভদা পাণ্ডে। রাত 8:15 শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, এতে শুনবেন ধীরঞ্জন চক্রবর্তীর শ্রীখোলবাদন। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দাদরা শুনবেন সারথী চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, এবং রাত 9:30 গজল শুনবেন ভার্গবী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। রাত 10:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন স্বরাজ মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবার আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল অর্থাৎ 24 জুন 2026 খ্রিস্টাব্দ বুধবার অমৃতবাণী শুনবেন সকাল 6:05। ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনবেন সকাল 6:10। সকাল 6:30 খেতে খামারে লোকগীতি শুনবেন সকাল 6:35 তন্দ্রা রায়ের পরিবেশনায়। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানের

0: অবহিত পড়েই শুনবেন লোকগীতি তন্দ্রা রায় এবং মহুয়া চৌধুরীর পরিবেশনায়। এছাড়াও দুপুর একটা চল্লিশ মিনিটে লোকগীতির শিল্পী সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত সকাল সাতটা পাঁচ মিনিটে, দেশবন্দনা সকাল সাতটা কুড়ি মিনিটে, সকাল সাতটা চল্লিশ মিনিটে ও দুপুর একটা পনেরো মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রেয়া গুহঠাকুরতার কণ্ঠে। এছাড়াও রাত নটা ত্রিশ মিনিটে আবারও শুনবেন রবীন্দ্রসঙ্গীত গীতাঞ্জলি অনুষ্ঠানে। সকাল আটটা চল্লিশ মিনিটে আধুনিক গান শুনবেন সৈকত মিত্রের কণ্ঠে। এছাড়াও বেলা বারোটা ত্রিশ মিনিটে শুনবেন আপনাদের পছন্দের আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। হিন্দি ছবির গান শুনবেন সকাল আটটা পঞ্চাশ মিনিটে, বেলা দশটা ত্রিশ মিনিটে, বেলা বারোটায় ও রাত সাতটা পনেরো মিনিটে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল নটায় শুনবেন ভজন সাপুরীর সন্তুর বাদন, সকাল নটা ত্রিশ মিনিটে খেয়াল শুনবেন ছোটা গান্ধর্বের কণ্ঠে, রাত দশটায় শুনবেন গিরিরাজ সিংয়ের সেতার বাদন। এছাড়াও লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত সিয়ারাম তিওয়ারির কণ্ঠে ঠুমরি শুনবেন রাত আটটা পনেরো মিনিটে। বাংলা ছবির গান শুনবেন বেলা দশটায়, গজলের শিল্পী ভারতী বিশ্বনাথন বেলা এগারোটায়, বেলা এগারোটা ত্রিশ মিনিটে শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন চম্পা ভট্টাচার্য। দুপুর দুটোয় ভজনের শিল্পী অন্তরা রায়, দুপুর দুটো ত্রিশ মিনিটে নজরুলগীতি শুনবেন সুব্রত খাজাঞ্চির পরিবেশনায়। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে অশোকরঞ্জন চক্রবর্তীর বেহালা বাদন শুনবেন দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে এবং রাত আটটা ত্রিশ মিনিটে শুনবেন তপন চট্টোপাধ্যায়ের পরিবেশনায় সমবেত যন্ত্রসঙ্গীত। মণিপুরি অনুষ্ঠান বিকেল পাঁচটা পাঁচ মিনিটে, ডিমাসা অনুষ্ঠান বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে। সন্ধে ছটা পনেরো মিনিটে শুনবেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, চাষ আবাদের কথা সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে, এতে কিভাবে গোমহিষের দুধের উৎপাদন বাড়ানো যায় এ নিয়ে বলবেন ডাক্তার অখিল চন্দ্র চৌধুরী। এর অব্যবহিত পড়েই শুনবেন চাষের গান নাজিম উদ্দিন বড়ভূইয়া ও অন্যান্যদের পরিবেশনায়। রাত আটটায় কথিকার অনুষ্ঠান, এতে বরাকের লোকসাহিত্যে নারী পরিসর, এ বিষয়ে বলবেন দুর্বা দেব। দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত নটা পনেরো মিনিটে। এতক্ষণ প্রথমে আজকের এবং এরপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাহ, কি সুন্দর হাতের কাজ!
1: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
2: বিজ্ঞাপন কোথায় দেব?
0: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
2: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
3: না দিদি, শাস্ত্রীয় বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের নব্বই বছর।
0: আকাশবাণী শিলচর শুরু হচ্ছে হিন্দি কথিকার অনুষ্ঠান, এতে স্বরচিত কবিতা পাঠ করে শোনাবেন শুভদা পাণ্ডে।
4: মেরি রচনা কা শীর্ষক হ্যায় বাতচিত কা হিসা। কই বার হমারে পাস বাতচিত করনে কো কুছ ভি নহি রহতা, কই বার হমারে পাস বাতচিত করনে কো কুছ ভি নহি রহতা, অর হম শুরু করতে হ্যায় কিসি পুরানে বিছে চদ্দর কি কাহানি। লিহাজা পহলে ইসকা রঙ বহুত চটক থা, বহুত সরাহা লোগো নে, বহুত দিন চলি, দাম ভি এক বার তো খো হি গই থি ধোবি কে ইহাঁ সে, এক বার তো খো হি গই থি ধোবি কে ইহাঁ সে, ফির উস পড়োসি কি ছত পর মিলি জহাঁ ইয়ে সুখ রহি থি, হমারে এলবম কে কই চিত্রো মে ইয়ে চদ্দর ভি হ্যায়, হমারে এলবম কে কই চিত্রো মে ইয়ে চদ্দর ভি হ্যায়, পুরানি হোনে পর হো গই হলকি অর চিকনি, और लोग इसे ले जाने लगे यात्राओं में, यात्राएं भी खूब की है इसने, भामरागढ़, आलापल्ली, गढ़चिरौली, कहां कहां नहीं गई है। रानू जब अपने

मुझे खूब मालूम हो तुम याद करते, मुझे खूब मालूम हो तुम याद।

मुझको रोकने की चाह मत कर, मैं नदी की धार मुझको रोकने की चाह मत कर।

पर मुझको रोकने की चाह मत कर, घाटियों की गोद

এত সময় শুনলেন হিন্দি কথিকার অনুষ্ঠান। এতে স্বরচিত কবিতা পাঠ করে শোনালেন শুভদা পাণ্ডে। আকাশবাণী শিলচর। এখন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ধীরঞ্জন চক্রবর্তীর শ্রীখোলবাদন।

এতক্ষণ শুনলেন ধীরঞ্জন চক্রবর্তীর শ্রীখোলবাদন, আকাশবাণী শিলচর। এবার লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দাদরা শুনবেন সারথী চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

এত সময় শুনলেন দাদরা সারথি চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। আকাশবাণী শিলচর অল্প কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ, প্রথমে সমাচার সন্ধ্যা, এরপর নিউজ এট নাইন এবং শেষে স্পটলাইট শুনবেন।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ শুনলেন, আকাশবাণী শিলচর। এবার গজল শুনবেন ভার্গবী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আপনারা এতক্ষণ শুনলেন গজল ভার্গবী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর।

এবার শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন স্বরাজ মুখোপাধ্যায়ের কণ্ঠে, রাগ

আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।